বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ 13 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 14 রবিউল আউয়াল 1448 হিজড়ি, 28 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে নুসরত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় প্রদীপ কুমার মৃধা। কিছুক্ষণের মধ্যে ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে

0: dedication, sincerity and honesty. Chief Election Commissioner CEC AMM Nasiruddin has said the Commission was prepared to stage the local government polls and expected to announce the schedule by next month. He told this to the reporters at his Nirbachan Bhavan office, Agargaon, in the capital yesterday. The CEC earlier, along with three commissioners, paid a courtesy call on President Mirza Fakhrul Islam Alamgir at Bangabhavan. CEC hoped that the commission might complete the polls by early next year. This is Bangladesh Betar giving you the news. The death toll of deadly flash floods across Nepal and China's Tibet region has risen to 390 amid fears of new flood. More than 1,400 people are missing. Wednesday's flash flood destroyed homes, swamps, road, and swept away bridges. Rescuers in Nepal and Tibet are scrambling to search more survivors. Nepal said hundreds of foreigners are missing, including 288 tourists from India, 127 from Nepal, 65 from America, 33 from UK, and nearly 100 Chinese citizens. Dozens of army and police personnel are also missing. UN Secretary General Antonio Guterres said supplies and teams in Nepal are being sent to the affected areas. Officials described the disaster as one of Nepal's worst in recent years. Foreign Minister Dr. Khalilur Rahman has phoned his Nepalese counterpart Shishir Kanal to convey Bangladesh's condolences and solidarity over the devastating flood and landslides that caused death and destruction in Nepal. On behalf of the government and the people of Bangladesh, the foreign minister expressed his deepest condolences and profound sorrow over the tragedy. The Ministry of Foreign Affairs said this yesterday. He said no casualty involving any Bangladeshi national had so far been reported and sought Nepalese government's support should any such unfortunate case emerge. The foreign minister conveyed that Prime Minister Tariq Rahman stands in full solidarity with the government and the people of Nepal at this difficult time. Cricket and Bangladesh High Performance 11 will take a Northern Territory strike in the top-end T20 cricket tournament in Darwin, Australia today. The match will start at 1:30 p.m. Bangladesh time. In the first match of the day, Australian Capital Territory will face Hobart Hurricane at 6:30 a.m., while Adelaide Strikers will take on Hyderabad Kingsmen Academy at 9:30 a.m. Meanwhile, the Women's Asia Cup T20 cricket tournament will begin today at the United Arab Emirates. Eight countries are participating in this year's tournament in two groups. Hong Kong will face Thailand in the opening match. The match will start at 8:30 p.m. Bangladesh time in Dubai. The Bangladesh will take on Indonesia in their first match on August 31. This match will also begin at 8:30 p.m. Bangladesh time. And finally, weather forecast. Well, till 1 this afternoon says there is no inland river port warning and no signals to be hoisted. Now to end the news, here again the main points. The third session of the 13th Jatiya Sanshad begins. The session will continue till the 10th of September. The government to recruit 4,000 SI, 4,000 surgeon and 10,000 constables in police. Home Minister informs the Jatiya Sanshad. Bangladesh is positive to Makkah agreement among Saudi Arabia, Turkey and Pakistan, says Foreign Minister. President vows to uphold non-partisan role in discharging state duties. Election Commission to announce schedule for local government polls within next month, confirms Chief Election Commissioner. Death toll in flash floods and landslide in Nepal rises to 390. No report of casualty of Bangladeshi nationals so far. Bangladesh is ready to provide necessary assistance. And Bangladesh High Performance Team face Northern Territory's strike in the Top End T20 cricket tournament in Darwin today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শারণী ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘ রোগ ভোগের পর বাংলা 1383 সালের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। খুলনায় কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে এ উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কার্পাসডাঙ্গার মিশন পাড়ায় কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘরের পাশে কবির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাজী নজরুল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, কবি সাহিত্যিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নজরুল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতরাতে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীরা নজরুল সঙ্গীত, নজরুল সঙ্গীতের সাথে নৃত্য ও জাতীয় কবির লেখা কবিতা পরিবেশন করেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিল্পী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সময় উপস্থিত ছিলেন। এই উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ যে কত প্রয়োজন আমাদের অনেকেই তা অনুভব করি না। অক্সিজেন সরবরাহ, ফল ফলাদি এবং নিজেকে নিঃশেষ করে আসবাবপত্র হিসেবে ঘরে শোভা পায় বৃক্ষ। তিনি গতকাল নগরীর বয়রা PWD মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে মহানগরীতে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ইতিমধ্যে 25,000 গাছের চারা রোপণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলনা অঞ্চলের উপপরিচালক, একটি বেসরকারি ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে KCC প্রশাসক নগরীর সেন্ট জেভিয়ার্স হাইস্কুলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে স্কুল পরিচালনা কমিটির সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। 2026 সালের SSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত 200 শিক্ষার্থীদেরকে গতকাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুলের প্রধান শিক্ষক, সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এই সময় উপস্থিত ছিলেন। পরে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও গাছের চারা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজন করে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 এর সমাপনী অনুষ্ঠান গতকাল মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষকের সভাপতিত্বে পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রেস ক্লাব সভাপতি, সামাজিক বনায়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। পরে বৃক্ষমেলায় অংশ নেওয়া 3টি নার্সারিকে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল দারিদ্র নিরসন, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। এর মধ্যে অন্যতম একটি ফ্যামিলি কার্ড। এবারে এর উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল দারিদ্র নিরসন, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনকল্যাণে সরকার গঠনের প্রথম ছয় মাসেই বাগেরহাটে নানা উদ্যোগ নিয়েছে সরকারি দল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ের জন্য 9টি উপজেলা ও 1টি পৌরসভায় 59 জন সুপারভাইজার ও 671 জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃতদের খুব শীঘ্রই প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন বলে জানান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।
3: বাগেরহাট জেলায় ইতিমধ্যে ডাটা কালেকশন তথা খানা জরিপের জন্য গণনাকারী এবং সুপারভাইজার নিয়োগের কাজ শেষ হয়েছে। পিএমটি স্কোরের ভিত্তিতে যারা ফ্যামিলি কার্ড পাবেন তাদেরকে নির্ধারণ করা হবে। বাগেরহাট জেলাও আমরা উল্লেখযোগ্য সংখ্যক এই কার্ড পাব বলে আশা করছি যে অতি দরিদ্র এবং নিম্ন আয়ের লোকজন সবাই এই কর্মসূচির আওতায় আসতে পারবেন।
2: ফ্যামিলি কার্ড হতদরিদ্র পরিবারে যেমন সচ্ছলতা আনবে তেমনি নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করবে বলে মনে করেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার।
4: ফ্যামিলি কার্ড মূলত নারীদের জন্য, নারীদেরকে যদি আত্মনির্ভরশীল করতে হয় এই ফ্যামিলি কার্ডের মাধ্যমেই সম্ভব। ফ্যামিলি কার্ড হলে তার পরিবারকে সচ্ছল রাখার জন্য একজন নারী তার প্রচেষ্টা দিয়ে এগিয়ে নিতে পারে একটি পরিবারকে, এবং এটা নারীর ক্ষমতায়নের মূল ভিত্তি বলে আমি মনে করি।
2: ফ্যামিলি কার্ড সরকারের ইশতেহার বাস্তবায়নের বড় উদাহরণ, এর ফলে সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও ভরসা বৃদ্ধি পাবে বলে জানান বিএনপি নেতা ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
5: নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু এই ফ্যামিলি কার্ডের বিষয়টা আসছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট যেটা সেটা শেষ হয়েছে। ফ্যামিলি কার্ড এখন দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এখন বর্তমানে আমাদের জনশক্তি নিয়োগ হয়েছে এবং যে তার দ্বারা সার্চিং করছে যাদেরকে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া যায়। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে বর্তমান সরকার এদেশের মানুষের কল্যাণের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা মনে করি যে সুশাসন তারেক রহমানের সরকার সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলাদেশকে একটা উচ্চ জায়গায় পৌঁছে দিতে সক্ষম হবে।
2: সারা দেশে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে। প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। ইতোমধ্যে দেশের 12টি জেলায় বাছাইকৃত এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। শেখ শাহানশা সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর, ফুটবল। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবু তাহের সিদ্দিকী ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় মেসার্স তারেক ভান্ডার একাদশ 5-1 গোলে নারিকেলবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। এর আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী ইসমত জেরিন ইভা, গীতিকার ফিরোজ খান নুন।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: আপনারা দেশের গান শুনছেন। এবারের গানের শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: এতক্ষণ দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি আব্দুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট সোনামণিরা কেমন আছো?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। উস্তাদজি আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতেই আমরা যে সমস্ত ছাত্ররা আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলের পরিচয় জেনে নিব।
3: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
4: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদ আল হাসান।
5: আলহামদুলিল্লাহ, আমি শেখ আবরার।
6: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
7: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
8: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
2: মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ছোট্ট ছোট্ট সোনামণিদের পরিচয় জেনে নিচ্ছিলাম। প্রিয় শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওরাদ্দিলিল কুরআনা তারতীলা, তোমরা কুরআনুল কারীমকে সুন্দর তেলাওয়াত এবং তাসবিহ সহকারে তেলাওয়াত করো। প্রত্যেক নরনারীর উপর কোরআনুল করিমের এতটুকু সহি শুদ্ধ করে পড়া ফরজে আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না। অর্থ পরিবর্তন হয় এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। অতএব যে ব্যক্তি কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তার যে সূরাগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো শুদ্ধ করে নেওয়া প্রত্যেক মুমিনের জন্যই আবশ্যক। অন্যথায় যদি সেটা না করে তাহলে সে গুনাহগার হবে। তাই কোরআনে করিম তেলাওয়াতের সময় প্রতিটি হরফ তার মাখরাজ থেকে সিফাতে লাজেমা সহ সুন্দর করে মদ গুণার পরিমাণ ঠিক রেখেই কোরআনুল করিমের তেলাওয়াত করতে হবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে আরো ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে করিমের শিক্ষা গ্রহণ করে এবং কোরআনুল করিমের শিক্ষা প্রদান করে। আবু দাউদ শরীফ, হাদিস নং 1452। তাই আসুন আমরা সকলেই কোরআনুল করিমের শুদ্ধতার তেলাওয়াতের চেষ্টা করি এবং নিজের জীবনকে কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন,
1: আমিন।
2: প্রিয় শ্রোতা, আমরা প্রতি সপ্তাহে কোরআন শিক্ষার আসরের অনুষ্ঠানের ন্যায় এই সপ্তাহেও আমরা কোরআনুল করিমের একটি সূরা আমরা তেলাওয়াতের মাস করব। এর আগে কোরআনুল করিমের সঠিক উচ্চারণের ব্যবহার এবং হরফের সুন্দর উচ্চারণের জন্য আমরা বিগত অনুষ্ঠানমালায় আমরা মাখরাজ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা একজন মুমিনের কোরআনুল করিমের শুদ্ধতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হল কোরআনুল করিমের যে সমস্ত আয়াতে কারিমা লেখা হয়েছে এগুলো আরবি 29টি হরফ দিয়ে লেখা হয়েছে। এজন্য যে মুমিন ব্যক্তির কোরআনুল করিমের হরফগুলি অর্থাৎ আরবি 29টি হরফ সঠিকভাবে উচ্চারণ করতে পারবে তাহলে তার তেলাওয়াতও অনেক সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা বিগত সপ্তাহের মতো এই সপ্তাহেও মাখরাজ নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে, গত অনুষ্ঠানে আমরা জিম শিন ইয়া সম্পর্কে আমরা তেলাওয়াত করেছিলাম এবং বিভিন্ন শব্দ দিয়ে আমরা এই হরফগুলি সঠিকভাবে উচ্চারণ করা শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, এই সপ্তাহেও আমরা একটি মাখরাজ থেকে তিনটি হরফ, যে মাখরাজটি হলো জিব্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারিত হয়, র, জাল, সা, এই হরফ তিনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই হরফগুলিকে সুন্দর শুদ্ধভাবে যেভাবে তেলাওয়াত করা যায় সেভাবেই আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।
1: ইনশাআল্লাহ,
2: আমরা শুরুতে মাখরাজটির নাম জানব। মাখরাজটির নাম হলো জিব্বার আগা, জিব্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, এই একটি স্থান থেকে তিনটি হরফ উচ্চারিত হয়।
1: এই একটি স্থান থেকে তিনটি হরফ উচ্চারিত হয়।
2: হরফ তিনটির নাম হলো র,
1: হরফটির নাম হলো র,
2: জাল,
1: জাল,
2: সা,
1: সা।
2: আমরা জানি র হরফ উচ্চারণ করার সময় হরফটি খুব মোটাভাবে উচ্চারিত হবে এবং খেয়াল রাখতে হবে র হরফ উচ্চারণের সময় যেন ঝার আওয়াজ না আসে। অনেকেই আমরা তেলাওয়াতের সময় এখানে এই ভুলটা করে থাকি, অনেকে র মধ্যে ঝিঝির আওয়াজ আনে, যেটা একান্তই ভুল। এই ভুল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন অনেকেই ভুল যেটা করে, যেমন ওয়ালা কি নাজ্জালিমিনা, এই যে একটু ঝিঝির আওয়াজ আসে, এটা তেলাওয়াতের সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এই ঝিঝির আওয়াজটা জ হরফের মধ্যে না আসে। হরফটি মোটাভাবে উচ্চারিত হবে, তবে খুব নরমভাবে আওয়াজ জারি রেখেই হরফটি উচ্চারণ করতে হবে। আমরা একটু সবাই একসাথে বলবো র, মোটা করে র, রি রি রু রু র, রি রু
9: র, রি রু
2: আজ
9: আজ
2: ইল
9: ইল
2: উল
9: উল
2: জালামা
9: জালামা
2: জুলমা
9: জুলমা।

0: الغيظ
1: تكاد تميز من الغيظ.
0: بل حرف النم ظ،
1: حرف النم ظ
0: ظ
1: ظ.
0: তাহলে ছোট্ট বন্ধু আব্দুল্লাহ তুমি বলো যে এই হরফটি তেলাওয়াতের সময় কি ভুল হয়ে থাকে?
2: জি জি আওয়াজ হয়ে থাকে।
0: হ্যাঁ, যেটা থেকে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই হরফটি উচ্চারণের সময় জি জির আওয়াজ না হয়। ছোট্ট বন্ধু আবার তুমি বলো হরফটি উচ্চারণের সময় জি জির আওয়াজ হবে কিনা, তাহলে কিভাবে উচ্চারণ হবে তুমি একটু তেলাওয়াত করে শোনাও।
1: ওয়া
0: ফামান আযলামু

0: আলহামদুলিল্লাহ, আমরা হরফটি সুন্দরভাবে বিভিন্ন শব্দ দিয়ে তিলাওয়াতের মাস করতেছিলাম। এরপরে আরেকটি হরফ আছে, হরফটির নাম হলো জাল। হরফটির নাম কি?
1: জাল।
0: জাল,
1: জাল,
0: ঠিক জা হরফের বিপরীত। জা হরফটি আমরা মোটাভাবে উচ্চারণ করেছিলাম, জাল হরফটি একেবারেই পাতলাভাবে উচ্চারণ করব।

0: مذكر.
1: إنما أنت مذكر.
0: فذكر إنما أنت مذكر.
1: فذكر إنما
0: مذكر.

0: আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ দাল হরফটি বিভিন্ন শব্দ দিয়ে আমরা মাস করতেছিলাম এবং হরফটি যাতে সুন্দরভাবে আদায় করা যায় সেভাবে আমরা প্র্যাকটিস করতেছিলাম। এখন আমরা যে হরফটি পড়ব, হরফটির নাম হলো সা। হরফটির নাম কি?
1: সা।
0: এই হরফটি উচ্চারণের সময় বাতাস এবং আওয়াজ জারি থাকতে হবে, বাতাস এবং আওয়াজ
1: জারি থাকতে হবে।
0: হরফটি খুব নরম ভাবে উচ্চারণ করতে হবে, খেয়াল রাখতে হবে সা আর সিন যেন একই রকম না হয়, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। হরফের নাম সা,

0: اثنين
1: سجاجة
0: سجاجة
2: ছোট বন্ধু সাজিদ তোমার কিন্তু সিন হয়ে যাচ্ছে তুমি আরফটি বলো তো
3: سجاجة
2: আব্দুল্লাহ তুমি বলো
0: سجاجة
1: اثنين
0: اثنين
2: ছোট বন্ধু সালমান তুমি বলো
3: اثنين
1: اثنين
0: اثنين
2: ছোট বন্ধু আব্দুর রহমান তুমি বলো
4: اثنين
2: সাদ আল হাসান বলো
5: اثنين
2: শেখ আবরার বলো
6: اثنين
2: মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা যদি এইভাবেই কোরআনে কারীম তেলাওয়াতের সময় হরফগুলি ঠিকভাবে সুন্দর করে খেয়াল করে পড়ি তাহলে আশা করা যায় আমাদের কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধ হবে ইনশাআল্লাহ
0: ইনশাআল্লাহ
2: আমরা আপ্রাণ চেষ্টা করব তো ইনশাআল্লাহ
0: ইনশাআল্লাহ
2: اثنين

0: আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ আমরা আজকে 13 নম্বর মাখরাজ অর্থাৎ জিব্বার আগা সামনের উপরে দুই হাতের আগার সঙ্গে লাগাইয়া এই মাখরাজের হরফগুলি আমরা আজকে বিভিন্ন শব্দের মাধ্যমে কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে আমরা মাস করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা একটা নিয়ত করতে পারি যে দৈনিক যদি আমরা একটি হরফ দুইটি হরফ যদি আমাদের জীবনে কোরআনে কারিম সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য যদি চেষ্টা করে থাকি, আশা করা যায় প্রত্যেক মুমিনেরই কোরআনে কারিম সহি শুদ্ধ করে তেলাওয়াত করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
1: ইনশাআল্লাহ
0: আমরা সবাই নিয়ত করি যে আমাদের দৈনন্দিন জীবনে অল্প সংখ্যক সময় হলেও যেন আমরা কোরআনে কারিমের পিছনে সময় ব্যয় করতে পারি, এবং এই কোরআনে কারিম যেন আমাদের জন্য কি আমাদের ময়দানে নাজাতের ওসিলা হইতে পারে। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুক,
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, আমরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা একটি সূরা আমরা তিলাওয়াতের মাস করব, যদিও আমরা পরিপূর্ণ সূরাটি হয়তো আপনাদেরকে শোনাইতে পারবো না। সূরা মুলকের কিছু অংশ বিশেষ আয়াত আমরা আপনাদেরকে তিলাওয়াতের মাধ্যমে মাসকের মাধ্যমে কিভাবে সহজ করে কোরআনে কারিম তেলাওয়াত করা যায় সেই প্রচেষ্টা করব ইনশাআল্লাহ।

0: ছোট বন্ধু আব্দুর রহমান আয়াতটি পড়ো তো।
1: فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ
0: তো আরেকটু মোটা করে পড়তে হবে, তার মতন হয়ে যাচ্ছে। তো আরেকটু মোটা করে পড়লেই আলাদাভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ।
1: فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ

0: ছোট্ট বন্ধু আব্দুল্লাহ, তুমি একটু বলো তো আবার।
1: فَارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبَ إِلَيْكَ الْبَصَرُ
0: হরফটি আবার বলো, ফারজিউ আল বাসারা না সুম্মা রুজিউ আল বাসারা, আবার বড় সুন্দর করে।
1: সুম্মা রুজিউ আল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার।
0: মাশাআল্লাহ, তোমার তেলাওয়াতের মধ্যে একটু তাড়াহুড়া ভাব থাকে, তেলাওয়াতের সময় এটা খেয়াল রাখতে হবে। ধীর স্থির ভাবে কোরআনে কারিম তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা বলছেন, ধীর স্থির ভাবে তাসবিহ সহকারে কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
1: ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ

0: আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ সূরা মুলকের 5টি আয়াত আমরা মাসকের মাধ্যমে তেলাওয়াত করেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন এই 5টি আয়াত ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত শুনব।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক

التفاوت فارجع البصر هل ترى من فطور

0: صدق الله العظيم. আজ এই পর্যন্ত। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কোরআনুল করিমের তেলাওয়াত আমাদেরকে বেশি বেশি করতে হবে এবং কোরআনুল করিমের শিক্ষা প্রত্যেকটা মানুষের নিকট পৌঁছে দিতে হবে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের তেলাওয়াতের শুদ্ধতার পাশাপাশি এর উপরে আমল করার তৌফিক দান করুন,
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠিযোগে আমাদের জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর প্রযত্নে, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদের বৈঠক শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের

0: আগামী 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন বসবে এবং আগামী 10 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে। এদিকে সংসদের নিয়মিত কার্যক্রম মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। সালাউদ্দিন আহমেদ সংসদকে জানান, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4,000 এসআই, 4,000 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত 7 আগস্ট 2026 মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে তিন দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমি ধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। স্পিকার এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ সদস্যবৃন্দ এই উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া সংসদের পূর্ববর্তী অধিবেশনের শেষ এবং চলমান অধিবেশন শুরু পর্যন্ত দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে আরও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদে গতকাল মানবাধিকার সুরক্ষা জোরদার, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও দণ্ডনীয় করা এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকার প্রবর্তনের লক্ষ্যে তিনটি বিল উত্থাপন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এর আগে তিনজন নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ও ইউরোপ উইংয়ের প্রধান ড রোকসানা তারান্নম এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড এর কান্ট্রি ডিরেক্টর মার্ক গোম্বার্ড নিজ নিজ পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 390 জনে পৌঁছেছে। এরই মধ্যে এই অঞ্চলে ফের বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এ ঘটনায় 1400-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট জলমগ্ন হয়েছে এবং সেতু ভেঙে ভেসে গেছে। নেপাল ও তিব্বতে উদ্ধার কর্মীরা দুর্গতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়া ডারউইনের টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় 1:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল। গ্রন্থনা ও উপস্থাপনা ফারিয়া হোসেন।
2: আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
3: জি ভালো আছি, আপনি কেমন আছেন?

0: আমিও খুব ভালো আছি, কাছে ও দূরের বন্ধুরা। তোমরা যে যেখান থেকে শুনছো, আশা করি সকলেই অনেক ভালো আছো। বর্ষার মেঘলা দিনগুলো পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। ভাদ্রর আকাশে সাদা মেঘের ভেলা, নীলাকাশের মায়াবী বিস্তার, বাতাসে কাশফুলের দোলা, সব মিলিয়ে প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে। আর সেই সঙ্গে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে তোমাদের সাথে থাকব আমি ফারিহা হোসেন। এই সুন্দর ঋতুর আবিষ্কারকেই সঙ্গে নিয়ে আমাদের আজকের আয়োজন গান, কবিতা ও লোকসঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো উপস্থিত বুদ্ধি বিষয়টা কি? উপস্থিত বুদ্ধি হল হঠাৎ করে আসা কোনো সমস্যা বা সংকটের মুহূর্তে দ্রুত, সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটি মানুষের এমন একটি মানসিক দক্ষতা যা কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে তাৎক্ষণিক সমাধান খুঁজতে সাহায্য করে। কোনো সময় অপচয় না করে তৎক্ষণাৎ সঠিক পদক্ষেপ গ্রহণ করা, বিপদ দেখে ঘাবড়ে না গিয়ে পরিস্থিতি বুঝে কাজ করা, এছাড়াও গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কোনো উপায় বের করা, এগুলোই হল উপস্থিত বুদ্ধির বৈশিষ্ট্য। বন্ধুরা, তোমরা কি জানো কয়েকটি বিষয় চর্চার মাধ্যমে আমরা আমাদের উপস্থিত বুদ্ধির দক্ষতাকে বাড়াতে পারি? চারপাশের পরিবেশ ও মানুষের আচরণ মনোযোগ দিয়ে দেখতে হবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে হুট করে রাগা বা ভয় পাওয়া যাবে না, ধাঁধা, পাজল বা কৌশলগত খেলা চর্চা করতে হবে, নিয়মিত মেডিটেশন বা দীর্ঘ শ্বাস নেওয়া চর্চা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই আমরা আমাদের উপস্থিত বুদ্ধির দক্ষতাকে বৃদ্ধি করতে পারি এবং যে কোনো সংকটাপূর্ণ অবস্থায় নিজেরাই নিজেদের উপস্থিত বুদ্ধি ব্যবহার করে সমাধান করতে পারি। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। বন্ধুরা, দেশকে তো আমরা সকলেই অনেক ভালোবাসি, তাই না?
1: জি হ্যাঁ জি।
0: 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের বীর দামাল সন্তানদের রক্তের বিনিময়ে আমাদের লাল সবুজ পতাকা আর এই স্বাধীন ভূখণ্ড। শ্রোতা বন্ধুরা, চলুন গানের সুরে অনুভব করি আমাদের প্রিয় বাংলাদেশকে। আসরের শুরুতেই চলো শুনে নি বন্ধু প্রকৃতি রায়ের কণ্ঠে একটি দেশের গান।

বাহ, খুব চমৎকার একটি গান উপভোগ করলাম বন্ধু প্রকৃতির কণ্ঠে। বিশ্ব দরবারে যার অবদানে সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য, তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্য, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীত সাহিত্যের সকল শাখায় রয়েছে তার স্বাচ্ছন্দ্য পদচারণা। শ্রোতা বন্ধুরা, চলুন কিছুটা সময় হারিয়ে যাই রবীন্দ্র সুরের মায়ায়। আসরের এ পর্যায়ে ছোট্ট বন্ধু প্রাপ্তিমণ্ডলীর কণ্ঠে শুনব একটি রবীন্দ্রসঙ্গীত।

0: খুব চমৎকার একটি সঙ্গীত উপভোগ করলাম বন্ধু প্রাপ্তির কণ্ঠে। বন্ধুরা, গানটি তোমাদের কেমন লাগলো?
1: অনেক ভালো,
2: অনেক ভালো লেগেছে।
0: আবৃত্তি হলো কবিতার প্রাণ। গান যেমন হৃদয়ের কথা বলে, কবিতাও তেমনি শব্দের ভেতর দিয়ে আমাদের অনুভূতিকে ছুঁয়ে যায়। অনেক তো গান হলো বন্ধুরা, চলো এবারে বন্ধু সাফি আহমেদ মাহজাবিনের কণ্ঠে শুনি একটি আবৃত্তি।
3: আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কান্ডারি হুঁশিয়ার কবিতাটি। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার। কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে এগিয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে চান, দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার।
0: বাহ, খুব সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করলো বন্ধু মাহজাবিন। বন্ধুরা, আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে।
2: জি।
0: যার সৃষ্টিতে প্রেম আছে, দ্রোহ আছে, সাম্য আছে, আছে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের গান আমাদের প্রাণে জাগায় উদ্দীপনা, আবার কখনো ভালোবাসার কোমল অনুভূতিতে ভরিয়ে দেয় মন। আসরের এ পর্যায়ে বন্ধু উৎসব মণ্ডলীর কণ্ঠে উপভোগ করব একটি নজরুল সঙ্গীত।

চমৎকার একটি নজরুল সঙ্গীত উপভোগ করলাম, তাই না বন্ধুরা? বাংলা গানের অন্যতম জনপ্রিয় একটি শাখা লোকসঙ্গীত। লোকসঙ্গীতে গ্রামীণ মানুষের সুখ দুঃখ, প্রেম প্রকৃতি ও আধ্যাত্মিক দর্শনের গভীর প্রকাশ ঘটে। যুগের পর যুগ বাংলার এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিকশিত হয়েছে এই লোকগান। শরতের এই নির্মল সকালে এবারে আমরা ফিরে যাব শেকড়ের কাছে। আসরের এ পর্যায়ে লোকসঙ্গীত পরিবেশন করবে বন্ধু মমিতা হাসান সেজুতি।

0: বাহ, চমৎকার একটি লোকসঙ্গীত উপভোগ করলাম। বন্ধুরা, সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না?
1: জি
2: জি জি।
0: ঋতু বদলায়, প্রকৃতি বদলায়, সময় এগিয়ে যায়, কিন্তু গান, কবিতা, সংস্কৃতি হৃদয় থেকে যায় চিরকাল। অনুষ্ঠান উপভোগ করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর যাবার আগে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, বর্তমানে কিন্তু ডেঙ্গু সিজন চলছে, আর এই সময় কিন্তু আমাদের সতর্ক থাকাটা অধিক প্রয়োজন। দিনে বা রাতে যখনই আমরা ঘুমাবো অবশ্যই মশারি টানিয়ে নেব। বাড়ির আশেপাশে পড়ে থাকা কন্টেইনার, ডাবের খোলা, গাড়ির টায়ার, ফুলের টব, এসব পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সবার সতর্কতাই পারে এই ডেঙ্গু প্রকোপ থেকে আমাদের রক্ষা করতে। আর সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
3: ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা ফারিয়া হোসেন, সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা তনুজা মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা

0: সবাইকে প্রীতি আর ভালোবাসা জানিয়ে শুরু করছি রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নুসরাত ফারিয়া, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা। দুঃখিত শ্রোতাবন্ধুরা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রুশাদ শাইলা। তো কথা না বাড়িয়ে চলে যায় গানের কাছে। প্রথমেই যে গানটি শুনবেন আপনারা এস আই টুটুলের কণ্ঠে আকাশ ছোঁয়া ভালোবাসা ছবি থেকে।
1: নজর না লাগে যেন

এরই সাথে শেষ হল রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে রাগ রং। আজ শুনবেন বৈরাগী রাগে খেয়াল, শিল্পী রণজিৎ কুমার সাহা।

এতক্ষণ রাগরং অনুষ্ঠানে বৈরাগীর আগে খেয়াল সরলেন। শিল্পী ছিলেন রণজিৎ কুমার সাহা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।

নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু। আসুন এদেরকে প্রতিহত করতে আমরা এগিয়ে আসি। বিদেশে চাকরি বা কর্মের প্রলোভনে ভুলে কোনো মা বোন নিজের ক্ষতি ডেকে আনবেন না। আমরা সবাই আমাদের শিশুদের প্রতি নজর রাখি। নারী ও শিশু পাচারকারীদেরকে আসুন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিই। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শাইলা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

অধিবেশন তত্ত্বাবধানী নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানী ছিলেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকে দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় প্রদীপ কুমার মৃধা।
1: আসসালামু আলাইকুম। দুপুর 12:00, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আদনিনা মোরেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রামিসা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমদ সংসদকে জানান, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন 4,000 SI, 4,000 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্য কোন দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি জানান, এই চুক্তিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। অধিবেশনের শুরুতে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সংসদের পূর্ববর্তী অধিবেশনের শেষ ও চলমান অধিবেশন শুরু পর্যন্ত দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে আরও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির দিন এবং আগামী 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন বসবে এবং আগামী 10 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3:30টায় আবার বসবে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্য।

0: জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মন্ত্রী পরিষদের এক প্রজ্ঞাপনে মন্ত্রী প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নামের বিপরীতে জেলা বণ্টন করে দেওয়া হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী পেয়েছেন জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধি দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 469 জনে পৌঁছেছে। এর মধ্যে এই অঞ্চলে ফের বন্যা শঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনায় 1500-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এই বন্যায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তাঘাট জলমগ্ন হয়েছে এবং সেতু ভেঙে গেছে। নেপাল ও তিব্বতে উদ্ধারকর্মীরা দুর্গতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইন টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ নর্দার্ন টেরিটরিজ স্ট্রাইকের বিপক্ষে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় বেলা 1:30 অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে 6:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক চিত্রাপাড়ের জেলে শুনবেন বেলা 2:30 রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা এস এম মতিউর রহমান। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাগুলির উপর ভিত্তি করে বেতার বিবরণী সন্ধে 6:10। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, সন্ধে 6:10, সন্ধে 6:55 এবং রাত 8:55। ছায়াছবি গান শুনবেন বিকেল 4:05। হামদ ও নাতির রাসুল শুনবেন দুপুর 12:20, দুপুর 12:40, বিকেল 3:05 এবং বিকেল 4:45। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নুপুর ব্যারেল। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পোর কমিউনিটিস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল 17টি ওয়ার্ডের 19টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির 34 জনকে কম্পিউটার সেট, 43 জনকে সেলাই মেশিন এবং 64 জনকে ফুডকার্ট বিতরণ করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনে নিচতলায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পভুক্ত উপকারভোগীদের মাঝে এ সকল সামগ্রী বিতরণ করেন। মহানগরীর দরিদ্র পরিবারের জন্য জনহিতকর উদ্যোগ গ্রহণ করায় দাতা সংস্থাসমূহের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রশাসক বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও দারিদ্র বিমোচনে এ প্রচেষ্টা সত্যি প্রশংসার দাবিদার। তিনি বলেন, নিজ নিজ সন্তানদের সুন্দর পরিবেশে বড় করায় এবং পরিবারের বন্ধন টিকিয়ে রাখতে বিতরণকৃত সামগ্রী সঠিকভাবে ব্যবহার করতে হবে। এর সঠিক ব্যবহার আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কেসিসির চিফ প্ল্যানিং অফিসারের সভাপতিতে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যানালিস্ট, সিডিসি ক্লাস্টার লিডার, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্পের উপকারভোগীগণ এ সময় উপস্থিত ছিলেন। দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কারিগরি সহায়তায় গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড জিডিএফ ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি সিটকা এর আর্থিক সহায়তায় এসব সামগ্রী প্রদান করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যম কর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট চেকিং শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। গুজব ও ভুল তথ্য সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে, তাই ফ্যাক্ট চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মেহেদি হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুন্না বিশ্বাস, যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রেজাউল করিম সহ যশোর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার 30 জন কর্মীরা অংশ নেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এর আয়োজন করে। খুলনা রূপসা উপজেলার 60টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে গতকাল স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়। উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিতে সহকারী শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিতকরণ। এবারে এর উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় অসীম সাহস ও তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা। শুধু মৃত্যুর পরে তাদের সম্মান নয়, জীবিত মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা, তাদের পরিবারের যথাযথ স্বীকৃতি এবং মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস সংরক্ষণ সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীর মুক্তিযোদ্ধা আল হামিদের কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান,
3: যতদিন বেঁচে থাকে সম্মানের সঙ্গে চলতে চাই, আমরা যুদ্ধ করেছিলাম কোনো কিছু পাওয়ার আশায় না, বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা হাতিয়ার ধরেছিলাম, দেশটাকে স্বাধীন করার জন্য। সন্তানদের কাছে আমি দাবি রাখি যেন আমাদের ভূমিকা তারা পালন করেন, তারা যেন মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করার অনুরোধ রাখছি আমি।
4: মুক্তিযোদ্ধের আরেক ভীষণই আমাদেরকে জানান,
5: যতদিন বাঁচতে পারি এই মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ করবো, সরকার যেন আমাদের সেইভাবে স্বীকৃতি দেয় আর ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে পারে, বুঝতে পারে, সেইভাবে তাদের এ করতে হবে, বুঝাইতে হবে, পড়াতে হবে।
6: 1971-এর মুক্তিযুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন এই দেশ মাতৃকার বীর সন্তান। আমরা যারা নতুন প্রজন্ম আছি আমাদের উচিত হবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের যে শপথ, যে অঙ্গীকার নিয়ে এই দেশকে তারা স্বাধীন করেছিলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে তারা প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছিলেন, তাদের সেই লালিত স্বপ্নকে ধারণ করে লালন করে এদেশকে শোষণমুক্ত, বঞ্চনামুক্ত এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য।
4: বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মানই হোক, স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার। সাতক্ষীরা থেকে ফারুক মাহবুব রহমান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে ইএস ডিসিপ্লিন 1-0 গোলে শিক্ষা ডিসিপ্লিনকে পরাজিত করে। এছাড়া ইতিহাস ও পরিসংখ্যান ডিসিপ্লিনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বিনোদপুর ইউনিয়ন 1-0 গোলে ঝামা ইউনিয়ন 1-কে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী আবিদা সুলতানা, গীতিকার মাসুদ করিম।

আবিদা সুলতানার কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন হামদ, শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম, গীতিকার কাজী নজরুল ইসলাম।

নীরব মনে আমি কেঁদে যাব যদি দেখ না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রাসূল।

0: তোমারি।
1: এতক্ষণ আল্লাহ পাকের শানি হামদ ও নাতি রাসুল শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম।
2: নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচার হচ্ছে পবিত্র জুমার নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফাহ করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ওপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদও দূর করে দেবেন। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী এম এ মোশাররফ হোসেন, গীতিকার কাজী নজরুল ইসলাম।
4: সারা

চাই হতে মুমিন, সারা জাহানের মালিক তুমি, রব

সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন।

করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে

শ্রোতা বন্ধু, এতক্ষণ আল্লাপাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: দূরে কিংবা কাছে, যে যেখানে বসে আমাকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুন্দর তুমি কত, এই মন শুধু জানে, তারই বন্দনা রইবে গানে গানে। তাই তো শ্রোতা বন্ধু, চলে এলাম ছায়াছবির গান নিয়ে বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি শারমিন আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে জিএম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা। শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের গান তো শোনানো হবে, আমরা কিন্তু আবার গানের ফাঁকে ফোন ইন পর্বে চলে আসব। ফোন নাম্বারটি আপনাদের সকলের মনে রয়েছে, কিন্তু তারপর আরেকবার মনে করিয়ে দিচ্ছি, 01974121970 এই নম্বরে আপনাদের পছন্দের গানটির কথা বলতে কিন্তু একদম ভুল করবেন না। অনেক কথা হলো শ্রোতা বন্ধুরা, এখন চলে যাব আপনাদের পছন্দের গান নিয়ে। প্রথমেই শোনাব স্বামী স্ত্রী ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। চলুন গানটি শুনে আসি।

তাই তো শ্রোতা বন্ধুরা, ভালোবাসার মানুষকে চারিদিকে সব জায়গাতে কিন্তু অনুভব করতে হয়, তাই না? আর চলছে কিন্তু শরৎ ঋতু, কিন্তু ভালোবাসার মৌসুম কিন্তু সব সময় থাকে। শ্রোতা বন্ধু, এখন শোনাবো অন্তরে অন্তরে ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রকিশোর ও রুনা লায়লা।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব কে অপরাধী ছায়াছবি থেকে। গানটির কণ্ঠ দিয়েছেন মণি কিশোর।

সুপ্রিয় শ্রোতা, ভালোবাসার মানুষের কাছে কত সুখ দুঃখের আবেগ প্রকাশিত হয়, তাই না? ভালোবাসার মানুষটিকে কিন্তু ভালোবেসে অনেক নামেও ডাকা হয়। যেমন পাখিরে পাখি আমার, তেমনি মিষ্টি একটি ভালোবাসার গান শোনাব, নেওয়া হয়েছে তুমি বড় ভাগ্যবতী ছায়াছবি থেকে। যুগলে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও মনির খান।

শ্রোতা বন্ধুরা, যদি ভালোবাসার মানুষটি পাশে থাকে না, তাহলে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়, তাই তো? শ্রোতা বন্ধু, এখন আপনাদেরকে শোনাব পাষাণ ছায়াছবি থেকে গান। যুগলে কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার ও খালিদ হাসান মিলু।

পরিবার সব থেকে পৃথিবীর ভালোবাসার স্থান। সুপ্রিয় শ্রোতা, এখন শোনাবো স্ত্রী ছায়াছবি থেকে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এবং এর পরপরই আমরা চলে যাব ফোন ইন পর্বে। তার জন্য কি করতে হবে, 01974121970 এই নম্বরে ফোন করতে হবে। তাহলে চলুন বন্ধু, আগে গানটি শুনে আসি।

0: সুপ্রিয় শ্রোতা, যেমনটি আপনাদেরকে কথা দিয়েছিলাম, আপনাদের সাথে ফোন ইন পর্বে আমরা যুক্ত হব। তার জন্য আরেকবার মনে করিয়ে দিচ্ছি, নাম্বারটি 01974121970। এই নম্বরে আপনারা আপনাদের পছন্দের গানটি আমাদেরকে অনুরোধ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো, জি আদাব, কে বলছেন? জি, আমরা সকলে ভালো আছি। জি অবশ্যই, মায়ের আঁচল ছায়াছবি থেকে তিনি গান শুনতে চেয়েছেন। অবশ্যই আপনাদের পছন্দের গানটি আমরা শোনানোর চেষ্টা করব, কারণ সবসময় আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের গান শোনানোর জন্য। আরেকটি ফোন কল রয়েছেন, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, জি শুভ দুপুর। জি বন্ধু বলুন, আপনি
1: শোনাবেন?
0: জি,
1: চা থেকে পাওয়া ধারাছবি থেকে খালিদাসান মিলু এবং কনক চাভার কণ্ঠে
0: বাংলাদেশ বেতার খুলনার সাথে আপনাদের সব সময় থাকতে হবে। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো,
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: মানিক বলতেছি, শৈলকুপা ঝিনাইদহ থেকে মানিক।
0: জি মানিক বন্ধু বলুন আপনি।
2: আসামি ছবির গাছ আসামি শিল্পী সবে না আসবেন,
0: গানটি অবশ্যই শোনানো হবে। আরেকটি রয়েছে ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো,
3: হ্যাঁ দিদি, আমি খোকন চন্দ্র।
0: জি বলুন। জি
3: আমাকে শোনাবেন, ছবির নাম আছে ভতু তুমি,
0: অবশ্যই শোনানো হবে। সাথে থাকুন বাংলাদেশ বেতার খুলনার সাথে থাকুন। রিঙ্কুর কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন। আরেকজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, জি শুভ দুপুর।
4: দিদি কথা বলছি, পলাশমান সরকার।
0: জি,
4: ঠিকানা কাঞ্চনগর লুমুরিয়া। দিদি আপনার রচনা প্রথম থেকে এতটা ভালো লাগছে দিদি, আমার মন কয় যে আপনি জীবনে একদিন বড় আর্টিস্ট হবেন দিদি।
0: জি ধন্যবাদ, দোয়া করবেন। আপনি আপনার পছন্দের গানটি বলুন।
4: দিদি আপনাকেও ধন্যবাদ, অনেক সুন্দর উপহার দেওয়ার জন্য
0: ধন্যবাদ আপনাকে। পছন্দের
4: গান
0: ধন্যবাদ, সাথে থাকুন বাংলাদেশ বেতার। জি জি, আপনিও ভালো থাকুন, আপনারা সকলে ভালো থাকুন, এভাবে আপনারা বাংলাদেশ বেতার খুলনার সাথে সবসময় থাকবেন। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো,
5: ওয়ালাইকুম
0: আসসালাম। জি আমরা সকলে ভালো আছি, আপনারা কেমন আছেন? জি বগুড়া থেকে। জি বন্ধু বলুন। কুলি ছায়াছবি থেকে আকাশেতে লক্ষ্য তারা, খুব খুব জনপ্রিয় একটি গান এবং আমার খুব পছন্দের গান কিন্তু বন্ধু। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো,
6: হ্যালো।
0: জি হ্যালো,
6: নমস্কার দিদি।
0: জি আদাব।
6: প্রকাশ বিশ্বাস, টেঙ্গা কাদি বাজার মাগুরা থেকে বলছি।
0: জি আপনার পছন্দের গানটির কথা বলুন।
6: নমস্কার, লালগুনা শিল্পী সুবীর চন্দ্রী, গানের কথা পাকে গেছে দূরে গেলে কিছুই আমার ভালো লাগে না, এই গানটি শোনাবেন।
0: বাহ, চমৎকার চমৎকার গান কিন্তু শ্রোতা বন্ধুরা আমাদেরকে অনুরোধ করছেন। শ্রোতা বন্ধুরা না থাকলে কিন্তু আসলে আমাদের অনুষ্ঠানগুলো কিন্তু সার্থক হয় না, এভাবেই পাশে থাকবেন। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো,
7: হ্যালো।
0: জি হ্যালো বলুন, কোথা থেকে বলছেন?
7: আমি রায়েরমল থেকে দীপক সরকার বলছি।
0: জি বন্ধু, আপনার পছন্দের গানটির কথা বলবেন।
7: আমাকে গান শোনাবেন বেদের মেয়ে জোছনা থেকে, যে কোনো একটি গান শোনালে হবে আপা।
0: জি ধন্যবাদ, বেদের মেয়ে জোছনা ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন বন্ধু, অবশ্যই আপনাদের সকলের পছন্দের গান শোনানো হবে। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
8: আমি পুরাগা হরিণাকুণ্ড থেকে জন্টু বলছি।
0: জি বন্ধু, আপনার পছন্দের গানটির কথা বলুন। সুজন সখী, জি সাথে থাকুন, সুজন সখী ছায়াছবি থেকে গান অবশ্যই শোনানো হবে। আরেকটি ফোন রয়েছে, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো, জি শুভ দুপুর।
9: কথা বলছিলাম দীপঙ্কর, লন্ডন কোটক খুলনা থেকে।
0: জি
9: সুন্দর, দুপুরে আপনাদের সাথে আসি, আর আমাকে গান শোনাবে মায়ের হাতে বেস্ট ছবি, এই ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন আপু।
0: জি
9: ভালো থাকবেন।
0: জি ভালো থাকুন, আপনারা সকলেই ভালো থাকুন। চমৎকার চমৎকার গান কিন্তু অনুরোধ করছেন শ্রোতা বন্ধুরা, এবং আপনারা সকলেই শুনছেন কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো,
10: ওয়ালাইকুম
0: আসসালাম।
10: কথা বলছি মোহাম্মদ কামরুল হোসেন রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে।
0: জি, আপনার পছন্দের গানটি কথা বলবেন।
10: জি, গান শুনতে চাই আত্মত্যাগ সিনেমা থেকে, এ জীবন তোমাকে দিলাম।
0: আত্মত্যাগ ছায়াছবি থেকে এ জীবন তোমাকে দিলাম, এই গানটি শুনতে চেয়েছেন বন্ধু। অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানো হবে। আমাদের আরেকজন বন্ধু অপেক্ষা করছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো,
11: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
11: আপু আমি ইসমাইল বলছিলাম।
0: জি,
11: ইসলামপুর থেকে।
0: ইসলামপুর থেকে
11: আমাকে শোনাবেন গলায় গলায় পিরিত ছবির একটি গান, গানের শিরোনাম হচ্ছে গলায় গলায় পিরিত কলম।
0: জি বন্ধু, সাথে থাকুন, আপনার পছন্দের গানটি শোনানোর জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। এবং সবসময় কিন্তু দেখা যায় যে আপনাদের পছন্দের গানগুলোই কিন্তু শোনানো হয়। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম।
12: কথা বলছিলাম আমার পাইন কাটা থেকে।
0: জি,
12: আমাকে ছায়াছবি হচ্ছে তুমি আমার প্রেম,
0: ঋতুতে তিনি একটি চমৎকার গানও কিন্তু আমাদের অনুরোধ করেছেন। আরেকজন বন্ধু রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো।
13: হ্যালো।
0: জি হ্যালো, জি বলুন, আপনার পছন্দের গানটির কথা।
13: আমি শুনতে চাই বিদ্র প্রেমিক, বিদ্র প্রেমিক তুমি, বিদ্র প্রেমিক আমি এই গানটি শুনতে চাই।
0: বাহ, শ্রোতা বন্ধু কিন্তু গানটি একেবারে সুরে সুরে গেয়ে কিন্তু আমাদের শোনালেন, এর থেকে আনন্দের বিষয় কি আর হতে পারে। অবশ্যই বন্ধু আপনার পছন্দের গানটি শোনানো হবে। আরেকটি ফোন রয়েছে, দেখছি আমাদের ফোনের অন্য প্রান্তে কে রয়েছেন। হ্যালো।
14: হ্যালো।
0: জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আত্মবিশ্বাস ছায়াছবি থেকে যে কোনো গান বন্ধু শুনতে চেয়েছেন। অবশ্যই আপনাদের পছন্দের গান শোনানো হয়ে থাকে কিন্তু সবসময়। আরেকজন বন্ধু রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? জি শুভ দুপুর। জি বন্ধু, আপনার পছন্দের গানটির কথা বলুন।
14: দিদি গান শোনা, ছবির নাম দুই পয়সার আলতা, শিল্পী মিতালী মুখার্জি। গানের কথা, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়।
0: খুব খুব জনপ্রিয় গানটি শুনতে চেয়েছেন এবং এই গানটি কিন্তু আমারও খুব খুব পছন্দের। আমি দেখতে পাচ্ছি আরেকজন বন্ধু রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো।
15: শুভ দুপুর।
0: শুভ দুপুর।
15: কথা বলছিলাম প্রবীর কুমার।
0: জি,
15: পান্টি বাজার কুমারখালী কুষ্টিয়া থেকে।
0: জি বন্ধু,
15: আমাকে গান শোনাবেন ছায়াছবি মানুষ কেন অমানুষ, শিল্পী গালি সায়ন্তনী। গানের কথা, পাখি হয়ে উড়ে যেতে চাই যে আমার মন।
0: বাহ, পাখি হয়ে উড়ে যেতে চাই এই মন। অবশ্যই বন্ধু আপনার পছন্দের গানটি শোনানো হবে। আমরা আর কিছু ফোন নিব, আর কি রয়েছেন ফোনের অন্য প্রান্তে। হ্যালো,
16: নমস্কার দিদি।
0: জি আদাব,
16: অসাধারণ লাগছে আপনার ভয়ে কাজ দিয়া।
0: ধন্যবাদ বন্ধু, আপনার পছন্দের গানটি কথা বলবেন। জি জি, লাল গোলাপ। ঠিক আছে সুনীল বন্ধু, আপনি থাকবেন আমাদের সাথে। আপনাদের আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি বন্ধু মহল কিন্তু সবাই বসে বসে আমাদের বেতার শুনে থাকেন, ঠিক এমনি ভাবে বাংলাদেশ বেতার খুলনার সাথে থাকবেন। এবং এই ফোন ইনের সাথে সাথে আমাদের ফোন ইন পর্ব আমরা শেষ করব। কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। বন্ধু আপনার পছন্দের গানটির কথা বলবেন। জি, কেয়ামত, কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন এবং এই ফোনটির সাথে সাথে আমরা আপাতত ফোনিন পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনাদের পছন্দের গানগুলো কিন্তু শোনানো হয়ে থাকে এবং আমরা শোনানোর জন্য সবসময় চেষ্টা করে থাকি। শ্রোতা বন্ধুরা, এখন আপনাদেরকে শোনাবো আমানত শাহ ছবি থেকে গান, এবং যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। তাহলে চলুন বন্ধু, গানটি শুনে আসি।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী লোক।
3: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা থেকে, এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিনাত আক্তার। অর্থের পেছনে না ছুটে আইনজীবীদের পেশাদারিত্ব, নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে কতজন মানসম্পন্ন তা নিয়ে সংশয় রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প দুটির লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের 62 জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে 4 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা 2026 শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণই এ মেলার মূল লক্ষ্য। এছাড়া মেলায় উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 475 দাঁড়িয়েছে এবং নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এখনও 100 লোক নিখোঁজ রয়েছে। গত বুধবারের আকস্মিক বন্যায় 3টি জেলায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস ও রাস্তাঘাট প্লাবিত হয় এবং সেতু ভেসে যায়। নেপাল ও তিব্বতে উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আজ নেপালের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল ত্রিশুলির একটি জলবিদ্যুৎ ট্যানেলের ভেতরে আটকে পড়া প্রায় 100 জনকে উদ্ধারে কাজ করছে। এদিকে রেডক্রস নেপাল ও তিব্বত সীমান্তে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধ্বস মোকাবেলায় 3 কোটি 10 লাখ মার্কিন ডলারের একটি জরুরি আবেদন জানিয়েছে।

0: পুনঃস্থাপনে কাজ করবে। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, মধ্যস্থতাকারীদের অনুরোধে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরান তার শর্তাবলীর একটি তালিকা তৈরি করেছে। ইরান আরও জানায়, এই নৌপথ পুনরায় চালু করার আগে যুক্তরাষ্ট্রকে দাবিগুলো পূরণের জন্য প্রথমে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। এদিকে গতকাল তেহরানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বৈঠক করেন। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার মধ্যে আল থানি হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করেন। তবে মার্কিন সরকারের একটি সূত্র জানায়, ইরান ও ওমানের মধ্যকার চুক্তি যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করে না। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশের বিপক্ষে টসে জিতে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পাঁচ ওভারে চার উইকেটে 39 রান করেছে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে আটটি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3:00।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনার সাথে এবং আপনারা শুনছিলেন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। এবারে শোনাব আপনাদেরকে ঘর দুয়ার ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লাইলা ও খালিদ হাসান মিলু। চলুন বন্ধুরা, তাহলে গানটি শুনে আসি।
2: তোমার আব্বাকে বলো,
3: না না তোমার আব্বাকে বলো।

শ্রোতা বন্ধুরা, এই মিষ্টি দুপুরে এখন আপনাদেরকে শোনাব বৌরানী ছায়াছবি থেকে গান। এবং এই গানে কণ্ঠ দিয়েছেন যুগলে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব দোলা ছায়া ছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা জাহান।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ। শ্রোতা বন্ধু, এবার আপনাদেরকে শোনাবো দিল ছায়া ছবি থেকে। যুগলে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু ও তার সঙ্গীরা।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হলো ছায়াছবির গান নিয়ে বিজ্ঞাপন তরঙ্গ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমি ছিলাম শারমিন আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন জিএম মাকসুদুল হাসান। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছিলেন প্রদীপ কুমার মৃধা। শ্রোতা বন্ধুরা, আশা করছি আজকের এই আয়োজন শ্রোতা বন্ধুদের মন ভরে গেছে, গানগুলো শুনে আপনাদের মন আনন্দিত হয়েছে। আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। শুভ দুপুর। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক চিত্রা পাড়ের জেলে, রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা এস এ মতিউর রহমান, নাট্যানুষ্ঠান চিত্রা পাড়ের জেলে,
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক চিত্রা পাড়ের জেলে, রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম, নাট্যানুষ্ঠান চিত্রা পাড়ের জেলে।
2: গণেশ, ও গণেশ, ওরে গুনছে গাঙে বাটির টান পড়িতে, ওট ওট জালবাতি জাতি হবে না, না এত গুমলি জালবাতি যাবি কখন, কদেই তাড়াতাড়ি উঠে পড় বাবা, রাত অর্ধেকের বেশি হয়ে গেছে, দেরি হলি বেশি মাছ পাওয়া যাবে না।
3: আমার শরীরটা ভালো নেই, আমি আজ জাল পাতি দাঁতি পারবো না, খুব তাছে তুমি আজকের মতো অন্য কারোরে নিয়ে যাও।
2: কেন রে, কি হয়েছে তোর, ও বা জ্বরটা রয়নি তো?
3: না, সন্ধ্যেতে মাথাটা কিরাম ঘুরতিল, কিছুই ভালো লাগতেছে না খুব।
2: তা ওষুধপত্র কিছু খাইছিস?
3: ওই হাট খোলায় আমাকে সিরাজ ডাক্তারের কাছে তো একটু হোমিওপ্যাথি ওষুধ আনিলাম, তাই খাচ্ছি খুড়ু।
2: ও তা মাথা ঘুরা একটু কমিছে তো তোর?
3: ভালোভাবে কমিনি, তাই অন্য কারোরে আজকের মতো নিয়ে চালাও।
2: কারে নেব, বাড়িতে আছে কিরা কদেই, সকলই তো অন্য জায়গায় দাঁড়িয়ে নিয়ে জাল বাতি চলে গেছে, জৈটু কালা নিখিল খোকন নবগঙ্গায় কুমোর চণ্ডী রমেশ আর বিধান ফটকিতি, বাড়ি আছে কিরা শুনি যে তারে নিয়ে যাব।
3: সব তো বুঝতেছি খুড়ো, তা শরীর খারাপ হলে কি আর বোকাও।
2: তা তুই জাল বাতি না গেলি তিন তিনটে পরিবারের মানুষগুলো কাল খাবে নাকি কদেই, তাছাড়া ওই দাঁড়িয়ে দূরে বা খাবে নাকি? হ্যাঁ, তোর না ঘরে চাল আছে, তার কোনো চিন্তা নেই।
3: আমি তো নাও বাতি পারবো না রে খুড়ো, এত শীত, তারপরে শরীরটাও ভালো না।
2: না না, তোর নাও বাতি হবে না রে বাজান, দিলীপ আর পলাশ হাল পাবে না, তুই খালি বসে থাকিস কেন, কেউ বাড়ি থাকলি তোর কি এত রে খোটামত করতাম।
3: চলো খুড়ো, পলাশ আর দিলীপ দাদারে ডাক দাও।
2: তুই নাই যাই বয়, আমি পলাশ আর দিলীপের ডাকি নিয়ে আস।

0: খুড়ো, উক্কা খাও কেন?
1: এই ছোট কালের নেশা তো ত্যাগ করি কি রে কদিন।
0: তুমি অসুখী পড়লি, তোমার সংসার খিটা দেখছে নে কো?
1: তুই যখন এত এরি করছিস তখন খাও, আমি ঘুমাই দিবান। এসে যাকগে, শুনলাম তোর নাকি বিয়ের কথা আসছে। সত্যি
0: মা, আমার একটা মাইয়ে দিয়েছে।
1: এটা মায়ের বাড়ি কোয়ানে? এ মাইয়েকে তুই দিয়েছিস? চেয়ার চেয়ার কিরাম?
0: মায়ের বাড়ি আলো খাজুরে, আমি দেখিনি, মামাই একা দেখতে গেল।
1: আচ্ছা,
0: চেয়ারা দোলা আছে, দেখতেও মোটামুটি মন্দ না বলে।
1: তাকে অবস্থা কিরাম জানিস? হ্যাঁ, এই দিনা পানা কিছু দেবে না তো?
0: মামা যা কলো তাতে বুঝলাম মায়ের অবস্থা ভালোই। তোমারে না নিয়ে কি কোনো কাজ আমরা করিছি কম? তুমি প্রস্তুত থাকবা, যে কোনো দিন জাতি হবে না তোমার।
1: আর তো সে দেখা যাবে না, এই নে আমরা এসে গেছি, এমনই ধাইয়ে জুড়ুরে জলে না মাইতে। এই দেহি জানো, হাতে কামড় টামড় না দিয়ে বসে, খুব সাবধানে নামায় সুখ গিয়ে।
0: আচ্ছা খুড়ো, আচ্ছা।

0: সবিতা, ও সবিতা, বউ কোয়ারে তুমি?
1: ও তুমি আইছো? এই যে আমি।
0: কোয়ারে ছিলে বউ?
1: মার কাছে ছিলাম। মা শরীরটা ভালো হচ্ছে না, কাশি আর জ্বর লাগিয়েই আছে।
0: একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। হেই, ডাক্তার দিয়ে হবে না, সদর হাসপাতালের বড় ডাক্তার দেখালি মার অসুখ সারিয়ে যাবে। না
1: মা তোমার কথা কচ্ছিল, এত রাত অব্দি বাজারঘাটে কি আরে, দিনকাল ভালো না, কুয়ানে কি বিপদ হয়।
0: তা তুমি কি কইলে?
1: কলাম, হয়তো আদাই ফাতি আছে তাই দেরি হচ্ছে।
0: তারপর মা কি কলো?
1: কলো, নতুন বউ ঘরে থুয়ে এত রাত করে কেউ?
0: তুমি কি কইলে?
1: আমি আর কি কব, চুপ করে শুনতেছিলাম মা কি কয়। বেশি কথা কলি মা কবে নে, নতুন বউ বেশি কথা কয়, নতুন বউ বাসাল।
0: নাও এইটা ধরো।
1: এ আবার কি?
0: এটা নতুন বউর খাদ জিনিস, নতুন বউ রে এসব না খাওয়ালে কি হবে? নেই
1: তাই বুঝি সাইডে আনিসো, যাতে কেউ না দেখতে পায়।
0: নতুন বউ এত কথা কলি সবাই বাসাল কবে নে। বউ, আমাকে বাড়ি ঘর মানুষজন তোমার কাছে ভালো লাগতেছে তো?
1: কেন লাগবে না, কেন, সবগুলোই তো ভালো। মা, মায়া, হরি কাকা সবাই খুব ভালো।
0: আর আমি? আমি ভালো না বুঝি, তাই না?
1: কেডা কইছে তুমি ভালো না? তুমি তো আমার কাছে সবচেয়ে দামি মানুষ, তুমি তো আমার জীবন। তোমার মতো এত ভালো মানুষ আমি এই দুনিয়ায় দেখিনি।
0: তাই বুঝি?
1: তা না তো কি। আচ্ছা, আমার পাইয়ে তুমি খুশি হওনি?
0: তা কি আর ক্ষতি হয়, তুমি আমার খুব আপন বউ। তুমি তো আমার জীবন মরণের সাথী। তোমারে প্রথমে যেদিন দেখেছিলাম তোমারে সেই দিনই তো ভালোবাসি ফেলাইলাম।
1: সত্যি সত্যি করছো তুমি? সারা জীবনে এইভাবে তুমি আমারে ভালোবাসবা তো?
0: তুমি ছাড়া আমার ভালোবাসার খিদে আছে কতই পারো বউ। সারা জীবন আমরা দুইজন দুইজনকে ভালোবেসে যাব। বউ একটা কথা শুনো,
1: কও।
0: আমাকে সোয়াল মেয়ে হলি তার কি নাম কি রাখবা?
1: তুমি কও
0: না, তুমি কও।
1: না না, তুমি কও গো।
0: সোয়াল হলি কেষ্ট আর মাই হলি কমলা।
1: খুব সুন্দর নাম হইছে গো কেষ্টর বাবা, খুব সুন্দর নাম হইছে।
0: সত্যি করছো তো কমলার মা? বউ, ও বউ,
1: হ্যাঁ
0: শোনো, কাল আড়ঙ্গে যাবা? আড়ঙ্গে যাই, নাগরদোলায় চড়বো, জিলেপি খাবো, তোমারে মাথায় ফিতে আর লাল চুড়ি কিনে দেব, কত মজা হবে।
1: সত্যি তুমি সত্যি করছো? আমারে তুমি আড়ঙ্গে নিয়ে যাবো তো?
0: হয় বউ, সত্যি করছি, তোমারে একদিন শহরে নিয়ে যাই, সিনেমা দেখায় নিয়ে আসবো।
1: তাহলে তো খুব মজা হবে নে, জানো কতদিন যে হলে সিনেমা দেখিনি।
0: সামনের শুক্রবারে কলম যাব, মেলা রায় তৈছে, এখন গম পড়ো
1: চলো,
0: একটু পরে আবার জালবাতি জাতি হবে না তো।
2: ও গণেশ, ও গণেশ, ওরে মায়া, ওরে তোরা সব কনে গেলি রে, কনে গেলি, ওরে জ্বর উঠিছে জ্বর, ওরে কাল বসে কি জ্বর উঠিছে। এই গণেশ, গণেশ নাম ঠিক করে বাজি না, এই দাঁড়িয়ে ধরে কয় তো।
0: আচ্ছা খুলো, আচ্ছা আমি যাচ্ছি, তুমি তো আর ঘরে যাও, বাইরে থেকে না ম্যাগ দেখতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাস পড়তে পারে, তুমি যাও ঘরের মধ্যে যাও, খুলো যাও,
2: তুই তাড়াতাড়ি কাটে যা, কাটে যা, ওরে নামটা বাইচে যাবে রে।
0: তোমার কোন চিন্তা করতে হবে না রে, আমি সব করবানি, খুলো তুমি ঘরে যাও।
2: গণেশ, গণেশ আমার রান্নাঘরে, রান্নাঘরে চালটা উড়ে গেল, ওরে মাথার খড়ি কাঠ সব ভিজে গেল।
0: খুলো তুমি আগে নিজের জীবন বাঁচাও, ওসব পরে ভাবি। আরে মা, মায়া, ও তোমার সাবধানে থাকো, আমি ঘাটে গেলাম, পলাশ তুই আর হচ্ছে দাল তড়ি গুলো ঘরে নিয়ে যা, দেশ বিদে না যায়।
3: শঙ্কপিল, আমি আমি এনে দাঁড়াচ্ছি, তুই গণেশের ঘরের বেড়া কাইটে সোনা দানা আটা পয়সা চুরি করে আনবি, দেখিস যেন কেউ টের না পায়, খুব সাবধানে কাজ করবি। কিন্তু
4: তোর কোনো চিন্তা করতে হবে না নগেন, এ তুই এখানে থাক, আমি ঠিক মতো সব চুরিয়ে নিয়ে আসবানি।
3: গণেশটা ঘরে শুয়ে রয়েছে, দেখিস যেন কোনো শব্দ না হয়, ধরা পড়লি সব শেষ।
4: আস্তে কথা কও, আস্তে কথা কও।
3: আইসিস কবির, চল তাড়াতাড়ি চল,
4: চল লগে চল
3: চল চল।
0: আমার সর্বনাশ হয়ে গেল কাকুলো, আমার সর্বনাশ হয়ে গেল। ডিঙ্গি নাওটা বেঁচে যেটা ময়না পাইলাম সব তো চলে নিয়ে গেল, এখন কি করবারি গুলো তুমি কর, এখন আমি কি করবারি। এ সর্বনারা কালটা কিনা করলো, বিয়ের তিন তারিখ সব পাকা হয়ে গেছে, আবার টাকা জোগাড় করবারই কোয়ালতে, আমি মায়ের বিয়ে দিবারই কি এরে গুলো।
2: একটু চুপ কর, চুপ কর, ঘরে চুপ কর, চুপ কর। এইভাবে কান্না কাটে এলি কি সব ফেরত পাবি? হ্যাঁ চল, ওই চেয়ারম্যান সাহেবের সব খুলে কই গে।
0: চেয়ারম্যান দাঁড়ায় কি হবে রে গুলো?
2: সে হলো চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান, তার কাছে আগে যাওয়া উচিত, এই দেখ সে কি কয়।
0: তাই নাই, তাই চলো গুলো যাই।
5: সবই তো শুনলাম গণেশ, কে চুরিটা করলো কিভাবে বুঝবো বলো? তোমাদের যদি কাউকে সন্দেহ হয় তাহলে থানায় গিয়ে পুলিশকে জানাই।
0: সন্দেহ তো হয় একজনের পরে।
5: কাকে সন্দেহ হয়, নাম বলো গণেশ। হরি কাকা, তুমি চুপ করে আছো কেন?
2: চেয়ারম্যান সাহেব শোনেন, গণেশের বোন মায়ারে ওই নগেন বিয়ে দিতে চাইল, গণেশ বিয়ে দিতে রাজি না, তার সাথে বিয়ে না দিয়ে অন্য কোন জায়গায় ওই মায়ার বিয়ে দিতে দেবেন আসে, এই কই হুমকি দিচ্ছে ওই নগেন।
0: হয় চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় নগেনই চুরি করেছে আমার সবকিছু।
5: দেখো গণেশ, দেখো হরি কাকা, তোমরা কিন্তু কাউকে চুরি করতে দেখোনি, নগেন মায়াকে বিয়ে করার হুমকি দিচ্ছে, তাই তোমরা নগেনকে চোর বলে সন্দেহ করছো। প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, নগেনের নামে কেস করলেও শাস্তি দেওয়া যাবে বলে আমার মনে হয় না।
0: নগেনই চুরি করেছে চেয়ারম্যান সাহেব, ওর নামে কেস করার ব্যবস্থা করেন।
2: হয় চেয়ারম্যান সাহেব, এই তাই করেন।
5: তোমরা যখন শুনবেই না তখন সকালে একবার এসো, দেখি কি করা যায়।
6: শোনো হরি কাকা, আমিও দেখতে চাই গণেশ আমার কি ক্ষতি এড়তে পারে, আমি চুরিয়ে দিছি, এর কি কোনো প্রমাণ আছে? এই হরি খুড়ো, তুমি কি আমার চুরি করতে দেইছো? দেখনি তো তালি কি করে করছো, আমি চোর, টা পয়সা গয়নাপাতি সব চুরিয়ে দিছি।
2: তুই চুরি করেছিস কি অন্য কিরা করেছে তাই পুলিশ কবে নেই, পুলিশই তোরে ধরে পেদান দিলি বাইরে যাবে না, কিরা চোর আর কিরা সাধু।
6: ও খুড়ো, তাহলে তোমরা আমার নামে কেস দিবাই?
2: চেয়ারম্যান সাহেব তাই কলো, পুলিশে তদন্তের লি চোর কিরা বার হয়ে যাবে না, তুই চুরি না করলি মিছে মিছে ভয় পাচ্ছিস কেন?
6: শোনো খুড়ো, এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, থানা পুলিশ হলি বুঝতি তো পারতিস।
2: তুই কিন্তু নিজের মান নিজেই ডুবস্তিস, মায়ের বিয়ের জন্যই গণেশে তুই চাপ দিছিলি, মায়ের অন্য জায়গায় বিয়ে দিলি, ফল ভালো হবে না কয়ে শাসাইছিলি।
6: মায়ারে আমি ভালোবাসি, ওর যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে কিরম লাগে কও খুড়ো?
2: তুই মায়ারে ভালোবাসিস কিন্তু মায়া কি তোরে ভালোবাসে? না বাসে না, সে তোরে একদম পছন্দ করে না, তাহলে বিয়েটা কি এর হবে ক?
6: শোনো খুড়ো, আমার চেহারাটা কি এবারে খারাপ যে আমি এবারে তোমার ওই মায়ের যোগ্য না?
2: ওরে নগেন, তোর চেহারা না চেহারা না, তোর কাজ কর্মের জন্যই সে তোরে পছন্দ করে না, তুই খারাপ ছল পালের সাথে দল দিস, নিশা এরিস, ওই চদ্দ করার সাথেও তুই জড়াই রয়েছিস।
6: ওইসব বাজে কথা খুড়ো, উড়াই গিরামে আমার বিরুদ্ধে এইসব কুচ্ছা রটাচ্ছে।
2: শোন নগেন, তুই যাই কোস না কেন কোনো কাজ হবে না, নে গণেশ আর চেয়ারম্যান যা ভালো বুঝবে নে তাই করবে নে, তুই আগে তাকে সাথে কথা কই যা।
1: তুমি এত বাইঙ্গে ভর্তিস কেন? বিপদের সময় ধৈর্য ধরতি হয়।
0: কি রে ধৈর্য ধরব কও বউ, বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে আছে, টাহা পয়সা গয়না পাতি সব চুরিয়ে গেল, কি রে তারে এখন বিয়ে দেবো কও দিতে?
1: সমস্যা হলি সমাধান আছে, একটা উপায় ঠিক ভারই যাবে নে।
7: কি আর উপায় আছে বউ, ডিঙ্গি নাও বেছে দিলাম, আর আছে তো বাসালি নাওডা।
1: আমি তো কষছি, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। যারা তোমার ক্ষতি করলো তাকে শাস্তি পাতি হবে, ঠাকুর তাগের ক্ষমা করবে না দেহ।
7: বউ, নগেনের নামে কেস করে দিলাম, ও তো খারাপ মানুষ, আমাকে আবার কোনো ক্ষতি টতি না। আরে
1: দুষ্টু মানুষ সবসময় খারাপ কাজে ব্যস্ত থাকে, সাধারণ মানুষজনকে বিপদে ফেলাতি তারা জানে, তাগের এতে সবসময় দূরই থাকতে হবে।
7: তুমি ঠিকই কইছো বউ, সুযোগ পালি ক্ষতি করে দেবে।
1: রাত্রিতে মায়া খুব কান্তিছে।
7: তুমি আর একটু বুঝো, কইয়ানে টাহা জোগাড় করে ফেল মানে কোনো চিন্তা করতে হবে না।
1: কত বুঝালাম কিন্তু তাও থামতেছে না।
2: গণেশ, গণেশ আসছি যে বাবা, এই যে বৌমা আসো দেখি। শোনো, পুলিশ নগেনের সাইডে দিছে, তারা কলো নগেন চুরি এরিনি, তার কোনো সাক্ষী নেই, তাই থানাতে তারা সাইডে দিছে।
7: করছো কি খুলো, নগেনের সাইডে দিছে?
2: হয় গণেশ, তোর একটু সাবধানে থাইস, নগেন তো ভালো চল না, আবার কোনো ঝামেলা না রে ফেলায়।
6: ও হরি খুরু, তুমি এখানে, তোমারে বাড়ি যাই খোঁজ করে আসলাম।
2: কেন, কি হয়েছে নগেন?
6: আরে খুরু, আমার ধাইরে দুটো কিরা যেন বিষ দিয়ে মাইরে ফেলাইছে।
2: কোষ কিরে নগেন?
6: সত্যি করছি গো খুরু, কিরা যে আমার এরম ক্ষতিটা এলো।
2: এমন অবলা জীব দুটো রে কিরা মারলো? হ্যাঁ কদাই
6: কিরা মারিছে, সবই বাইরে বেরে, এই পুলিশ আইসে সব বাইরে রে ফেলবে নে। গিরামে কিটা কি এরে বেড়ায় সবই তো আমার জানা।
2: তুই কি কারো দেইছিস?
6: আমি দেইনি, তাই একজন দেইছে, কিটা ওই ধাইরে দুটো রে বিষ দিয়ে মারিছে।
2: যে দেইছে তার নাম কি রে নগেন?
6: কপিল, কপিল দেইছে। কিটাই কাজটা এরিছে, এই কপিলই পুলিশের কাছে সাক্ষী দেবে নে।
2: নামটা কদিনই এই কিরাই কাজটা করলো?
6: আমি ওইসব কবো না নে, পুলিশ আসতেছে তারাই নাম বাইরে আসবে নে। এই তো কোটি কোটি দারোগা সাহেব এসে গেছে, আসেন স্যার আসেন, এই যে গণেশের বাড়ি, আর এই হচ্ছে গণেশ।
8: গণেশ, আমরা পুলিশের লোক।
7: পুলিশ স্যার? আপনারা?
8: গণেশ, তোমার বিরুদ্ধে নগেনের ধাইরে মারার অভিযোগ আছে, তোমাকে অ্যারেস্ট করা হলো। কনস্টেবল, হ্যান্ডকাপ পরাও।
7: বিশ্বাস করেন স্যার, আমি ধাইরে মারিনি, আমি এর কিছুই জানি নে।
2: স্যার, গণেশ নির্দোষ, সে এমন কাজ করতে পারে না, সব সাজা নিয়ে সব মিথ্যে, ওরে থানায় নিয়ে যাবেন না স্যার।
1: পুলিশ স্যার, ওরে সাইডে দেন, আমার স্বামীর কোনো দোষ নেই, ওরে ফাঁসানো হয়েছে, ওর নামে মিথ্যে কেস দিছে, ওরা ষড়যন্ত্র এরিছে স্যার, স্যার ওরা ষড়যন্ত্র এরিছে, ওরে সাইডে দেন স্যার, ওরে সাইডে দেন।
8: আমরা আইনের লোক, আমরা ইচ্ছে করলে গণেশকে ছেড়ে দিতে পারি না, আপনাদের যা বলার কোর্টে বলবেন। এই চলো সবাই।
2: গণেশ, গণেশ নগেন, তুই আজ যে অন্যায় করলি তার জন্য তোর অনেক মূল্য দিতে হবে, ভগবান তোর ভালো হারবে না নে, বুঝলি? কোনদিন ভালো হারবে না, তোর অন্যায়ের শাস্তি তোর পাতি হবে, পাতি হবে।
6: খুড়ো, তোমারে আমি কইলাম না, আমার পাশে লাগলি আমিও সাইডিয়ে কথা কব না নে। গণেশ আমারে পুলিশই দিছিল, আমার মান সম্মান নিয়ে খেলায় দিছে, আমি কিছুতেই গণেশের শান্তিতে থাকতে দেব না নে।
1: কাকা, আপনার সোয়াল রে তো পুলিশ দৈরি নিয়ে গেল, এখন আমি কি এরব, তারে কি এরে ছাড়াবো?
2: তুমি তুমি কোনো চিন্তা করো না বৌমা, ভগবান বলে একজন আছেন, তার উপর ভরসা রাখো, সে নিশ্চয় একটা পথ করে দেবেন। চলো চলো, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে কই দেই, সে কি আরে।
1: তাই চলেন কাকা, এই অসময়ে চেয়ারম্যানই তো আমাকে একমাত্র ভরসা।
2: তাহলে চলো বৌমা।
1: চলেন কাকা, চলেন, আমিও তোমাকে সাথে যাবো খুড়ো।
2: না না মায়া, তুই আবার কোনে যাবি? বাড়িতে থাক মা, বাড়িতে থাক।
9: বৌদি, তুমি কও না আমার সাথে নিতে?
1: মায়া, আর মাত্র কয়েকদিন পর তোমার পরীক্ষা, বাড়িতে থাকে তুমি পড়ো, পরীক্ষায় তোমার ভালো রেজাল্ট দিতে হবে।
9: দাদারে পুলিশে ধরে নিয়ে গেছে, আর আমি পরীক্ষার পড়া পড়বো তাই না? আমি পড়বো না, পরীক্ষাও দেবো না, এই আমি তোমারে কয়ে তুলাম।
1: পাগলামি কইরে না মায়া, তুমি বাড়িতে থাকো।
2: মায়া বৌমা তো ঠিকই কইছে, তুই থাক মা, তুই থাক, লেয়াপড়া কর, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাচ্ছি, দেখা যাক তিনি কি হরেন।

0: হরিদাস কাকা,
1: হ্যাঁ
0: সবই তো শুনলাম। কপিল প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশের কাছে সাক্ষী দিয়েছে। পুলিশ থানা থেকে গণেশকে ছাড়বে বলে মনে হয় না, আদালত থেকে জামিন নিতে হবে।
1: টাকা পয়সা যা লাগে সব দিবানি, আপনি ওরে ছাড়া নেই ব্যবস্থা নেন চেয়ারম্যান সাহেব।
2: হয় চেয়ারম্যান সাহেব, আমাকে শুনি একটা কিছু এরেন।
0: দেখো আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, গণেশ যদি নির্দোষ হয় সে নিশ্চয়ই ছাড়া পাবে, কাল কোর্টে যেও, দেখি কি করা যায়। ও ভালো কথা, এই নাও একজন উকিলের ভিজিটিং কার্ড, আমি উকিল সাহেবকে বলে রাখবো যাতে কাল গণেশের বেল ধরে। কাল সকালে উকিল সাহেবের সাথে দেখা করো, কেমন?
1: আচ্ছা দেহার বাণী, আসি চেয়ারম্যান সাহেব।
0: আচ্ছা
1: নমস্কার, নমস্কার, চলো বৌমা চলো।
3: শোন কপিল, এই ধাইরে মারার কেসে গণেশে পুলিশে ধরিছে, নির্ঘাত ওর জেল হবে। আমাকে কাজকর্মের প্রতিবাদ এরার মতো আর কেউ নেই। মায়ারে আমি ভালোবাসি, ওরে আমি বিয়ে দিতে চাই। এই গণেশ, এই গণেশ আমার সাথে মায়ারে বিয়ে দিতে রাজি না। ও আমার সব কাজে বাধা দেয়, আমি আমার পথের কাঁটা সরাই দিছি। আমি এখন যা খুশি তাই এত্তি পারবানে।
4: দেখ নগেন, তুই তো মায়ারে বিয়ে এত্তি চাস, কিন্তু সে তোরে বিয়ে এত্তি রাজি না, তোর সে পছন্দ করে না।
3: কেউ বিয়েতে রাজি হোক বা না হোক, আমি মায়ারে বিয়ে করবই।
4: নগেন তুই এ কাজ করতে যাস না, এমনিতেই গ্রামের মানুষজন তোরে পছন্দ করে না, তারপরে মায়ারে জোরে রে বিয়ে এত্তি গেলি।
3: কপিল তুই আমার সাথে থাকলি কোনো অসুবিধা হবে না।
4: না নগেন, আমি তোরে এ কাজে সাহায্য করতে পারবো না।
3: তুই রাগ করিস নে কপিল, বিশ্বাস আর মায়েরে ছাড়া আমি বাঁচতে পারবো না।
4: এখন চল চল, এসব নিয়ে আমার কথা কত ইচ্ছে করতেছে না, চল চল চল।
3: কপিল শোন, কপিল তুই যদি আমার সাথে না যাস, আমি নিজেই মায়েরে তুলে আনবানি। কেউ যদি বাধা দিতে আসে তাহলে তো বুঝতেই পারতিস। মায়া আমি তোমারে ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচবো না, কও তুমি আমারে বিয়ে আরবা।
5: নগেন তোমারে আমি ভালোবাসি নে, তোমার মতো একজন খারাপ মানুষ রে আমি ভালোবাসতে পারি নে, তুমি আমারে জাতি দাও।
3: আমারে বিয়ে না এলি তোমারে আমি অন্য কোন সোয়ালের সাথে বিয়েরতি দেব না নে।
5: আমার বিয়ে ঠিক হয়ে আছে, পরীক্ষার পরেই আমার বিয়ে হবে।
3: মায়া তুমি যদি আমারে বিয়ে না এরো, তোমার এই সুন্দর দেহটারে আর কারোর বোগেতি দেব না নে, আমি তোমারে।
5: তুমি যদি আমার গায়ে হাত দাও, আমি আমি আত্মহত্যা করব।
3: আত্মহত্যা? তুমি আত্মহত্যা করবা? আগে তোমার এই দেহটারে, তারপর আসো আসো মায়া, তুমি আমার বহির মুক্তি আসো।
5: না নগেন না, তুমি তুমি আমার কাছে আসবা না, কাছে আসবা না, আমি কিন্তু চেঁচাবো
3: চেঁচাবো। তোমার ওই চেঁচানি কেউ শুনবে না নে সুন্দরী। কিরা এই সময় আবার দরজায় গা দিল কিরা? পুলিশ না তো? কিরা কিরা ওনে
4: নগেন, এই নগেন দরজা খোল, আমি কপিল। কিরে দরজা খুলতে এত সময় লাগে?
3: এই কপিল তুই এই সময়, এই কোনো খারাপ সংবাদ টাকবাদ আছে নাই?
4: তুই এসব কি করতেছিস? হ্যাঁ হরিদাস কুড়ো আর মেম্বার থানায় গেছে।
3: কইস কি?
4: ঠিকই করছি, তোরে আগেই কইছিলাম মেয়ে লিখেছে যাসনি, তা শুনলি না? দেখ এখন কি হয়।
3: মায়ের এনে আটকাই দিয়ে তারপর চল বাইরে চল
4: চল।
1: এই পুলিশ স্যার, আপনারা তো সব আমি কলাম, আপনি একটা কিছু করেন, এই মায়েরে আপনি বাঁচান।
6: হরিদাস বাবু,
1: হ্যাঁ
6: আমি সব কিছু শুনলাম, আপনারা যান।
1: আচ্ছা
6: আমি এখনই দেখছি কি করা যায়। কনস্টেবল,
7: ইয়েস স্যার।
6: চলো ড্রাইভার দ্রুত গাড়ি বের করো।
7: জি স্যার।

0: নগেন, তুই আমার টাহা দে, তা না হলে কিন্তু ভালো হবে না। টাহার লোভ দেখাইয়ে আমার দিয়ে মেলা পাপ করাইছিস, আর না।
1: এই এই টাহা না দিলে তুই কি আর বিরে?
0: শোন নগেন, তুই যদি টাহা না দিস আমি পুলিশের কাছে সব কইয়ে দেবানি। নিজের ধাড়িয়ে নিজে বিষ দিয়ে মারিছিস, আমার দিয়ে গণেশের বাড়ি চুরি করাইছিস, মায়েরে তুলে আনিছিস, কাগিয়ে সাথে তোর অবৈধ কারবার সব আমার জানা। তাহার জন্য গণেশের মতো একজন ভালো মানুষের বিরুদ্ধে আমি সাক্ষী দিছি, আমি কালই আদালতে যাব, এবার তোর বিরুদ্ধে সাক্ষী দেব গণেশের।
1: এই কপিল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস। তুই যদি আদালতে সাক্ষী দিতে যাস তোরও তো জেল হবে নে, তুই কি বাঁচতে পারবি নি?
0: আমার জেল হোক তাহলেও আমি আদালতে যাব। তুই গণেশের মতো ভালো মানুষের সবার সামনে মান সম্মান ডুবে দিছিস, মায়েরে তুলিয়ানে আটকায় রাইছিস, তোর সাথে থাকি আমি মেলা পাপ করেছি, এবার আমি সব পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি।
1: শোন কপিল, আমার বিরুদ্ধে গেলি কিন্তু ফল ভালো হবে না নে।
0: নগেন, তুই আমার কিছুই এত্তি পারবি না নে। মেম্বার আর হরিকাকা থানায় গেছে, এবার তারা আসলি তোরে দেখা দেবে নে। এই এই এই যে দারোগা সাহেব, আসেন আসেন স্যার আসেন, এই হলো আসল কালপিট। ধরে নে,
2: পালাবার চেষ্টা করবে না নগেন। আমরা অনেকদিন ধরে তোমার উপর লক্ষ্য রাখছি, কিন্তু প্রমাণের অভাবে ধরতে পারছি না। তোমার সব গোপন তথ্য আমরা পেয়ে গেছি। নিরীহ গণেশকে তুমি ফাঁসিয়েছ, মায়াকে অপহরণ করেছ, মাদক দ্রব্য বেচা কেনা করে দেশের যুব সমাজকে ধ্বংস করে চলেছ, গ্রামবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করে অনেক ক্ষতি করেছ। তুমি দেশ ও জাতির শত্রু। কনস্টেবল, হাত করা পড়াও। কপিল, আইনের কাজে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ।
0: স্যার, আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি স্যার।
2: কনস্টেবল, নগেনকে থানায় নিয়ে চলো।

0: খুলো খুলো, ও খুলো সবিতা, মায়া মা, আরে তোমরা কোয়ানে সব,
1: আরে আরে গণেশ গণেশ তুই আইছিস বাবা?
0: হয় খুলো আইছি, কপিল সত্যি সাক্ষী দিয়াতে আদালত আমারে ছাড়িয়ে দিছে।
1: কইলাম না বাবা, সত্যি জয় একদিন হবেই হবে। নগেন্দ্রে মিথ্যে কেটে দিছিল, কপিল আদালতে সত্যি সাক্ষী দেয়াতে তুই ছাড়া পালি। তোর বাড়িতে চুরি করা, ধাড়িয়ে মারা, মাদক পাচার, নারী নির্যাতন আর চদ্দকলের অভিযোগে পুলিশ নগেন্দ্রে আটক করিছে।
0: খুলো,
1: হ্যাঁ
0: নগেন্দ্রা চাইল চিত্রাফাড়ের জালেগের মধ্যে বাঙন ধরাতে, কিন্তু সে তো পারল না। নগেন শেষ পর্যন্ত আইনি রাতে ধরা পড়ল।
1: আচ্ছা,
0: তাহা দিয়ে থানা পুলিশ কিনতে চাইল, কিন্তু তাও পারেনি।
1: তুই ঠিকই কইছিস বাজান, ঠিকই কইছিস। অন্যায় আর অসত্য দিয়ে কেউ কোনোদিন কিচ্ছু ভালো করতে পারে না। ভালো করতে হলে কাজ করতে হয়, শক্তি আর সৎ সাহস লাগে।
0: হয় খুড়ো, তাই ঠিক।

0: এতক্ষণ চিত্রাপাড়ের জেলে নাটকের অভিনয় শুনলেন। রচনা অশোক কুমার বিশ্বাস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হরিকাকা এস এম মতিউর রহমান, সবিতা বিলকিসারা পাখি, মায়া সুলতানা রাজিয়া শিল্পী, দারোগা বিমল মজুমদার, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়া, নগেন খান আমিনুর রশিদ বাপ্পি, কপিল কাজী রফিকুল ইসলাম। সম্পাদনা গণেশের ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। শব্দ সংযোজনা খন্দকার অহিদুজ্জামান ও আরিফুল আলম, এবং নাটকটি প্রযোজনা করেছেন শেখ সিরাজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পিছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুর্নীতি কিংবা কোন ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে কাজ করতে হবে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিকও বাড়বে। আইনমন্ত্রী আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও একজন আইনজীবীর সামাজিক ও পেশাগত দায়িত্ব। তিনি পারিশ্রমিকের বিনিময়ে পরিচালিত মামলার পাশাপাশি অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনার চেষ্টা করারও আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঠাকুরগাঁও এক আসনে উপনির্বাচন ও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্প বাংলাদেশকে মোট প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক উন্নয়ন বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পের লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের 62 জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে 4 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা 2026 শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণে এই মেলার মূল লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 489-এ দাঁড়িয়েছে এবং নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এখনও 100 লোক নিখোঁজ রয়েছে। গত বুধবারের আকস্মিক বন্যায় 3টি জেলায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস ও রাস্তাঘাট প্লাবিত হয় এবং সেতু ভেসে যায়। নেপাল ও তিব্বতের উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আজ নেপালের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল ত্রিশূলির একটি জলবিদ্যুৎ ট্যানেলে আটকে পড়া প্রায় 100 জনকে উদ্ধারে কাজ করছে। এদিকে রেডক্রস নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবেলায় 3 কোটি 10 লাখ মার্কিন ডলারের তহবিলের

0: কেন্দ্র, নির্মাণ, নগদ অর্থ সহায়তা, ত্রাণ সামগ্রী বিতরণ, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপনে কাজ করবে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশের বিপক্ষে টসে জিতে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নর্দার্ন টেরিটরি স্ট্রাইক 17 ওভারে 8 উইকেটে 118 রান করেছে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে। এবার এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনবেন। শিল্পী মাহবুব আড়া বেগম।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাপাকে শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মাওলানা কারি ইকরামুল কবির।
1: সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, ইসলামের সুমহান শিক্ষা অর্জনের লক্ষ্যে যারা যেখানে বসে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আপনাদেরই প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে শুনতে পাবেন দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার অ্যাপসটি ইনস্টল করে শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। পবিত্র কোরআন শিক্ষা করা মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদত ও সৌভাগ্যের বিষয়। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় লাভ করে, সঠিক পথের দিশা পায় এবং দুনিয়া ও আখিরাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জন করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে ও অন্যকে শিখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করবে এবং একটি নেকির সওয়াব দশটি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর। প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি দান করবেন। শ্রোতা বন্ধুরা, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ সমূহ সঠিকভাবে উচ্চারণ না করলে বা তাজউদের নিয়মসমূহ পরিপূর্ণভাবে অনুসরণ না করলে অনেক সময় আয়াতের মর্ম পরিবর্তন হয়ে যায়। অতএব শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জরুরি। যেমন আল্লাহ তাআলা বলেন, আর কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সৌন্দর্য মণ্ডিত পন্থায়, সূরাতুল মুজাম্মিল। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব পবিত্র কোরআন ও আরবি শিক্ষার আসর। এই আসরে উপস্থিত হয়েছে আমাদের যেসব শিক্ষার্থী, আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হব। ছোট্ট বন্ধুরা, একে একে তোমাদের নাম বলো।
2: আমার নাম মোহাম্মদুল্লাহ।
3: আমার নাম শেখ আব্দুর রহমান।
4: আমার নাম নোমান বিন ইলিয়াস।
5: আমার নাম মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
1: আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারিমকে তাজউদ সহকারে শুদ্ধভাবে তেলাওয়াত করো। আর তাজউদ হলো মাখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তেলাওয়াত করা। শ্রোতা বন্ধুরা, আজ আমরা মাখরাজ নিয়ে কিছু আলোচনা করব। মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ উচ্চারিত হয় 5টি স্থান থেকে। 1 নম্বর কণ্ঠনালী, 2 নম্বর জিহ্বা, 3 নম্বর ঠোঁট, 4 নম্বর নাকের বাঁশি, 5 নম্বর মুখের খালি জায়গা। এখন আমরা 1 নম্বর কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ এবং 6টি হরফ উচ্চারিত হয়। আমি পড়ব, তোমরা আমার সাথে পড়বে। সর্বপ্রথম আমরা আরবি হরফগুলো সুন্দরভাবে উচ্চারণ করব। তো আরবি হরফগুলো সুন্দর করে উচ্চারণ করতে হলে আমাদের সর্বপ্রথম মাখরাজ জানতে হবে। তো আমরা তো মাখরাজ অনেকেই জানি, কিন্তু মাখরাজ অনুপাতে হরফগুলি সুন্দরভাবে আদায় হয় কি না এটা আমরা দেখব, এবং যদি না হয় সুন্দর করে উচ্চারণ করব। পারবো তো ইনশাআল্লাহ?
6: ইনশাআল্লাহ।
1: আরবি হরফ কয়টি?
6: 29টি।
1: এ আরবি হরফ 29টির মাখরাজ কয়টি? 17টি। মাখরাজ কয়টি?
6: 17টি।
1: এই মাখরাজ 17টি আবার 5টি স্থানে অবস্থিত, অর্থাৎ 5টি জায়গা থেকেই এই 17টি মাখরাজ আমরা আদায় করি। সর্বপ্রথম 1 নম্বর হলো কণ্ঠনালী। এই কণ্ঠনালী থেকে আমাদের হরফ উচ্চারিত হয়। 1 নম্বর কণ্ঠনালী। 1 নম্বর কি?
6: কণ্ঠনালী।
1: 2 নম্বর হলো জিহ্বা। 2 নম্বর কি?
6: জিহ্বা।
1: 3 নম্বর হলো নাকের বাঁশি। 3 নম্বর কি?
6: নাকের বাঁশি।
1: 4 নম্বর হলো ঠোঁট। 4 নম্বর কি?
6: ঠোঁট।
1: 5 নম্বর হলো মুখের খালি জায়গা, পাঁচ নম্বর কি?
7: মুখের খালি জায়গা।
1: কয় নম্বর হলো? পাঁচ নম্বর, তাই না? পাঁচটি স্থান, কয়টি স্থান?
7: পাঁচটি।
1: কয়টি জায়গা?
7: পাঁচটি।
1: এক নম্বর হলো কণ্ঠনালী, দুই নম্বর হলো জিহ্বা, তিন নম্বর হলো ঠোঁট, চার নম্বর হলো নাকের বাসি, পাঁচ নম্বর হলো মুখের খালি জায়গা। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আবার একটু পড়ি। এক নম্বর হলো কণ্ঠনালী, এক নম্বর কি?
7: কণ্ঠনালী।
1: দুই নম্বর জিহ্বা, তিন নম্বর ঠোঁট, তিন নম্বর কি?
7: ঠোঁট।
1: চার নম্বর নাকের বাসি, পাঁচ নম্বর মুখের খালি জায়গা। তো সর্বপ্রথম আমরা কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ এবং ছয়টি হরফ উচ্চারণ করব। সর্বপ্রথম আমরা কণ্ঠনালী কি, কণ্ঠনালী থেকে হরফগুলি উচ্চারণ করব। তাই কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ এবং ছয়টি হরফ উচ্চারণ হবে। তো সর্বপ্রথম হলো এক নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শুরু থেকে। কণ্ঠনালীর শুরু থেকে কি? এক নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শুরু থেকে দুইটা হরফ, এই দুইটা হরফ উচ্চারণ করব। সবাই বলি হামজা হা,
8: হামজা হা,
1: হামজা হা,
8: হামজা
1: হা, হামজা হা,
8: হামজা হা।
1: একটা একটা উদাহরণ দেব আমরা। ইহদিনা,
8: ইহদিনা,
1: এটা হলো হামজা দিয়ে। ইহদিনা,
8: ইহদিনা,
1: ইহদিনা,
8: ইহদিনা,
1: ইহদিনা,
8: ইহদিনা।
1: এবার কোন হরফ? এরপরে হচ্ছে হা। আমরা কিন্তু প্রথম যে শব্দটা বললাম ইহদিনা, এর ভিতরে হামজাও চলে আসছে, হাও চলে আসছে। তাহলে আমাদের এখানে দুইটা হরফ কি উচ্চারণ হয়ে গেছে। এবার আমরা দুই নম্বর মাখরাজ আদায় করব। দুই নম্বর মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্য থেকে আইন হা,
7: আইন হা।
1: কণ্ঠনালীর মধ্য হতে কয়টি হরফ?
7: দুইটি হরফ।
1: আইন

0: عين حاء
1: عين حاء
0: عين حاء
1: عين حاء
0: আমরা এই হরফ দিয়ে একটা শব্দ উচ্চারণ করব একটা উদাহরণ যেমন আলহামদু
1: আলহামদু
0: আলহামদু
1: আলহামদু
0: আলহামদু
1: আলহামদু
0: হা উচ্চারণ করলাম এর পরের হরফ হচ্ছে এখন আমরা আইন উচ্চারণ করব আর আইন দিয়েও একটা উদাহরণ আমরা দিব সেটা হলো আইন

0: এই দুই আয়াত আমরা একসাথে যদি পড়ি তাহলে আমাদের দুইটা হরফ উচ্চারণ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে মাখরাজগুলি অনেকেই সুন্দরভাবে আদায় করে না, আদায় না করার কারণে ত্রুটিভাবে তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের দ্বারা সওয়াবের পরিবর্তে গোনা হয়। কারণ এখানে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন যদি এখানে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ পরিবর্তন হয়ে যাবে, আর অর্থ পরিবর্তন হওয়ার কারণে নামাজে ক্ষতি হয়ে যাবে এবং নামাজ নষ্ট হয়ে যায়। তিন নম্বর মাখরাজ হলকের কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। তিন নম্বর মাখরাজ কোথা থেকে? কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। এই হরফ দুইটি হল গীন খ
1: গীন খ
0: গীন খ
1: গীন খ
0: মাগদুবি
1: মাগদুবি
0: আখবারাকুম
1: আখবারাকুম।
0: আল্লাহ তাআলা আমাদেরকে তাজউদ সহকারে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআন শিক্ষার আসর আজ এ পর্যন্ত। এখন আমরা শুরু করব এসো আরবি শিখি অনুষ্ঠানে। এখন ব্যবহারিক আরবি ভাষা শিক্ষায় আরবি ভাষার ব্যবহার শিখব। এই আসরে আমরা কিছু শব্দ ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব। মুসাদ্দিক বিল্লাহ, তুমি বলো তো কুফলুন মানে কি?
2: কুফলুন অর্থ একটি তালা।
0: মোহাম্মদুল্লাহ বলো তো কুফলুন অর্থ কি?
3: কুফলুন অর্থ একটি তালা।
0: আব্দুর রহমান, কুফলুন মানে কি?
4: কুফলুন মানে একটি তালা।
0: নোমান বলো তো কুফলুন মানে কি?
5: কুফলুন অর্থ একটি তালা।
0: মুসাদ্দিক বিল্লাহ, আমি যদি এখন তোমার কাছে জিজ্ঞাসা করি যে একটি তালা, এর আরবি কি হবে?
2: কুফলুন।
0: আব্দুর রহমানকে যদি আমি জিজ্ঞাসা করি একটি তালা, এর আরবিটা কি হবে?
4: কুফলুন।
0: মোহাম্মদুল্লাহ, তুমি বলো তো একটি তালা, এর আরবিটা কি?
4: কুফলুন।
0: নোমান বিন ইলিয়াস, তুমি বলো একটি তালা, এর আরবিটা কি?
5: কুফলুন।
0: পরে আমরা আরেকটি শব্দে যাব, মিফতাহুন। মুসাদ্দিক বিল্লাহ, মিফতাহুন মানে কি?
2: একটি চাবি।
0: মোহাম্মদুল্লাহ, তুমি বলো তো মিফতাহুন মানে কি?
4: একটি চাবি।
0: নোমান বলো তো মিফতাহুন মানে কি?
5: একটি চাবি।
0: আব্দুর রহমান বলো তো মিফতাহুন মানে কি?
4: একটি চাবি।
0: আমি যদি এখন জিজ্ঞাসা করি একটি চাবি, এর আরবি কি হবে? মুসাদ্দিক বিল্লাহ বলো তো
2: মিফতাহুন।
0: আব্দুর রহমান বলো একটি চাবি, এর আরবি কি?
4: মিফতাহুন।
0: মোহাম্মদুল্লাহ বলো একটি চাবি, এর আরবি কি হবে?
4: মিফতাহুন।
0: নোমান বলো তো একটি চাবি, এর আরবি কি হবে?
5: মিফতাহুন।
0: মাশাআল্লাহ, সুন্দর, অনেক সুন্দর। তাহলে আমরা আরেকটা শব্দে যাই, সুন্দুকুন মানে কি? মুসাদ্দিক বিল্লাহ বলো তো
2: একটি বাক্স।
0: আব্দুর রহমান বলো তো সুন্দুকুন মানে কি?
4: একটি বাক্স।
0: মোহাম্মদুল্লাহ বলো তো সুন্দুকুন মানে কি?
4: একটি বাক্স।
0: একটু জোরে বলতে হবে তো। নোমান বলো সুন্দুকুন মানে কি?
5: একটি বাক্স।
0: মাশাআল্লাহ, তাহলে একটি বাক্স, এর আরবিটা কি?
2: সুন্দুকুন। সুন্দুকুন।
0: মোহাম্মদুল্লাহ বলো তো একটি বাক্স, এর আরবিটা কি?
4: সুন্দুকুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। আব্দুর রহমান বলো একটি বাক্স, এর আরবিটা কি? বলো সাতুন মানে কি?
4: একটি ঘড়ি।
0: একটি ঘড়ি, মাশাআল্লাহ। আর একটা শব্দ আমরা নেব করব মুসাদ্দিক বিল্লাহর কাছে, একটি ছাতা, এর আরবি কি?
2: মিজল্লাতুন।
0: মোহাম্মদুল্লাহ বলো মিজল্লাতুন, একটি ছাতা, এর আরবি কি?
4: মিজল্লাতুন।
0: আব্দুর রহমান বলো একটি ছাতা, এর আরবি কি?
4: মিজল্লাতুন।
0: নোমান বলো একটি ছাতা, এর আরবি কি?
5: মিজল্লাতুন।
0: মাশাআল্লাহ। আমরা এখানে এবার ইসমা ইশারা লাগাবো, হাজা, হাজিহি, জালিকা এবং তিলকা। হাজিহি মিজল্লাতুন হবে এখানে, কেন হবে?
2: মিজল্লাতুন শব্দটি মুয়ান্নাস, স্ত্রীবাচক,
0: এই যার কারণে এখানে হাজিহি
2: জি।
0: যদি আমরা এখানে হাজা লাগাই তাহলে এটা ভুল হবে, এখানে হাজা লাগানো
2: যাবে না।
0: তাহলে হাজিহি মিজল্লাতুন,
2: ইহা একটি ছাতা।
0: হাজিহি মিজল্লাতুন, ইহা একটি
4: ছাতা।
0: হাজা কুফলুন,
2: ইহা একটি তালা।
0: হাজা কুফলুন,
5: ইহা একটি তালা।
0: যদি আমি বলি ইহা একটি তালা,
2: হাজা কুফলুন,
0: ইহা একটি তালা,
5: হাজা কুফলুন।
0: মোহাম্মদুল্লাহ বলো তো ইহা একটি তালা, এর আরবিটা কি হবে?
4: হাজা কুফলুন।
0: আব্দুর রহমান বলো তো
4: হাজা কুফলুন।
0: নোমান বলো তো
5: হাজা কুফলুন।
0: আমরা আরেকটা শব্দ নেব, হাদা মিফতাহুন,
2: ইহা একটি চাবি।
0: ইহা একটি চাবি, যদি আমি বলি ইহা একটি চাবি, মুসাদ্দিক বিল্লাহর আরবিটা কি হবে?
2: হাদা মিফতাহুন।
0: মোহাম্মদুল্লাহ বলো তো ইহা একটি চাবি, এর আরবিটা কি হবে?
3: হাদা মিফতাহুন।
0: নোমান বলো তো ইহা একটি চাবি, এর আরবিটা কি হবে?
5: হাদা মিফতাহুন।
0: মাশাআল্লাহ, সুন্দর নোমান, খুব সুন্দর বলছে। তাহলে আমরা এবার আব্দুর রহমানের কাছে জিজ্ঞেস করব, আব্দুর রহমান তুমি বলো তো ইহা একটি চাবি, এর আরবিটা কি হবে?
3: হাদা মিফতাহুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। হাদা সুন্দুকুন,
2: ইহা একটি বাক্স।
0: ইহা একটি
2: বাক্স।
0: হাদা সুন্দুকুন,
5: ইহা একটি বাক্স।
0: তাহলে আমি যদি এবার বলি ইহা একটি বাক্স, তাহলে মোহাম্মদুল্লাহ কি বলতে পারবে এর আরবিটা কি? ইহা একটি বাক্স।
3: হাদা সুন্দুকুন।
0: আব্দুর রহমান বলো ইহা একটি বাক্স, এর আরবিটা কি হবে?
3: হাদা সুন্দুকুন।
0: নোমান বলো তো ইহা একটি বাক্স,
5: হাজা সুন্দুকুন।
0: মাশাআল্লাহ।

0: তাহলে আমরা স্ত্রীবাচক একটি শব্দ নেব, হাদিহি সাআতুন,
1: ইহা একটি ঘড়ি,
0: ইহা একটি ঘড়ি, হাদিহি সাআতুন, ইহা একটি
2: ঘড়ি।
0: আমি যদি বলি ইহা একটি ঘড়ি, তাহলে এর আরবি কি হবে মোহাম্মদুল্লাহ বলো তো?
3: হাদিহি সাআতুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। আব্দুর রহমান বলো তো?
4: হাদিহি সাআতুন।
0: নোমান বলো তো?
5: হাদিহি সাআতুন।
0: তাহলে হাদিহি সাআতুন এর বাংলা কি হবে? ইহা একটি ঘড়ি, ইহা একটি ঘড়ি। শ্রোতা বন্ধুরা, পবিত্র কোরআন ও আরবি শিক্ষার আসর আজ এ পর্যন্ত। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জনের গুরুত্ব ও হারাম থেকে বেঁচে থাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
6: ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। হালাল বলতে আমরা সাধারণত যাবতীয় বৈধ পন্থাকেই বুঝি, যা কল্যাণকর ও হিতকর এবং যাবতীয় অবৈধ ও অকল্যাণকর হতে মুক্ত। মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটি শুধুমাত্র পাঁচ ওয়াক্ত, সালাত, রোজা, যাকাত প্রভৃতির উপরই সীমাবদ্ধ নয়। জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণেতা হিসেবে ইসলামে রয়েছে জীবন ধারণের যাবতীয় বিষয় সম্পর্কে নির্দেশনা। এ দৃষ্টিকোণ থেকে হালাল উপার্জনের ব্যবস্থা গ্রহণও অন্যতম একটি মৌলিক ইবাদত। শুধু তাই নয়, বরং ইসলাম এটিকে অত্যাবশ্যক আমল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফরজ আদায়ের পর হালাল পন্থায় উপার্জন করাও একটি ফরজ ইবাদত। বাইহাকি শরীফে এসেছে, কাসবুল হালালি ফারিদাতুন বাদ আল ফরায়েদ, অর্থাৎ ফরজ অন্যান্য ইবাদতের পরে হালাল পন্থায় ইবাদত করাও একটি ফরজ ইবাদত। হালাল জীবিকা উপার্জন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানবকুল, তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুল বাকারা আয়াত 168। অন্য স্থানে মহান আল্লাহ তাআলা বলেছেন, হালাল ও পবিত্র যা তিনি দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উপার্জন করে যে ব্যক্তি বলেছেন, নিজ হাতে উপার্জন করে যে ব্যক্তি খাবার খায় তার চেয়ে উত্তম খাবার আর হতে পারে না। আল্লাহ নবী দাউদ আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি নিজ হাতের উপার্জন থেকেই আহার করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো এবং জীবিকা অন্বেষণে উত্তম পন্থা অবলম্বন করো। জীবিকা পেতে দেরি হলেও আল্লাহর অবাধ্যতার মাধ্যমে তা অর্জন করো না। উপার্জনের ক্ষেত্রে ব্যবসা অন্যতম একটি বড় মাধ্যম। ইসলামের দৃষ্টিতে এটি একটি মহৎ পেশা। ইসলাম ব্যবসা বাণিজ্যকে শুধু বৈধ বলেই খ্যান্ত হয়নি, বরং এ ব্যাপারে বিশেষ উৎসাহ ও গুরুত্ব প্রদান করেছে। মহান আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন, তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। সূরাতুল বাকারা আয়াত 275। তাছাড়া সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা ও ধোকামুক্ত মানসিকতা সম্পন্ন ব্যবসায়ীদের প্রশংসায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বিদ্যমান রয়েছে। এ ধরনের ব্যবসায়ীকে তিনি নবীগণ, সিদ্দিক ও শহীদদের সঙ্গী হওয়ার মর্যাদার কথা উল্লেখ করেছেন। সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিকিন এবং সুহাদাদের সঙ্গে তাদের হাসর হওয়ার কথা রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হল ধোকা ও প্রতারণামুক্ত থাকা, মিথ্যার আশ্রয় না নেয়া, পণ্যের দোষ গুণ স্পষ্ট করে ভালোভাবে বর্ণনা করা, ভালো পণ্যের সাথে মন্দ পণ্যের মিশ্রণ না ঘটানো, মুনাফাখোরি মানসিকতা পরিহার করা, মজুদ্দারিতা থেকে বিরত থাকা, ওজনে হেরফের না করা, সর্বোপরি যাবতীয় জুলুম থেকে বিরত থাকা। হালাল উপার্জনের আরও একটি অন্যতম বড় মাধ্যম হল চাকরি। চাকরি জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। এসব চাকরির ক্ষেত্রে ইসলামের মূল দর্শন হল প্রত্যেক চাকরিজীবী তার উপর অর্পিত দায়িত্ব পূর্ণ নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হাদিস। এক্ষেত্রে অবশ্যই সকলকে যাবতীয় অনিয়ম, দুর্নীতি, যেমন ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতি, অন্যায়ভাবে কাউকে সুযোগ সুবিধা প্রদান করা এবং কারো প্রতি জুলুম করা প্রভৃতি থেকে বেঁচে থাকতে হবে। ঘুষদাতা ও ঘুষ গ্রহিতার ক্ষেত্রে আল্লাহ ও তার রসুলের লানত তাদের উপর আছে বলে তিরমিজির হাদিসে উল্লেখ করা হয়েছে। এছাড়াও হালাল উপার্জনের আরও একটি বড় মাধ্যম হল কৃষিকর্ম। কৃষিকর্ম জীবিকা নির্বাহের অন্যতম উপার্জন মাধ্যম। ইসলাম এটিকে মহৎ পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কৃষিকার্যের সূচনা হয়েছে আদিপিতা আদম আলাইহিসসালাম থেকেই তাকে কৃষিকার্য সম্পাদনা করা, আগুনের ব্যবহার ও কুটির শিল্প শিক্ষা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের অধিকাংশ লোকই কৃষি নির্ভর জীবিকা নির্বাহ করে। অথচ ইসলামের কৃষিনীতি সম্পর্কে অবগত হয়ে যদি কেউ ইসলামী নীতি অনুসরণ করে, তবে তা শুধু হালাল উপার্জনই হবে না, বরং ইবাদতে পরিণত হবে। এক্ষেত্রে ইসলামী যে মূলনীতি আছে, দিক নির্দেশনা আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের সামনে রাখব। পরিশ্রমের মাধ্যমে আয় ইনকাম করা, উপার্জন করা, এটি ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, অথবা শিল্পকর্ম, এটিও ইসলামে বড় অবস্থান আছে। দাউদ আলাইহিসসালাম বর্ম নির্মাণ করতেন। ইসলামে যেমন হালাল উপার্জনের ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়া আছে, একইভাবে হারাম উপার্জন যেন কেউ না করে, হারাম থেকে দূরত্ব বজায় রেখে এক্ষেত্রে ইসলাম সতর্কবাণী উল্লেখ করেছে। ইসলাম হারাম উপার্জনকে কঠোরভাবে নিষেধ করেছে। হারাম আয় মানুষের দুনিয়া ও আখেরাত উভয় জীবনেই ক্ষতির কারণ। এর ফলে হৃদয় কঠিন হয়, ইমানের নূর ক্ষীণ হয়, আল্লাহর অসন্তোষ অর্জিত হয় এবং দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়। তাই প্রত্যেক মুমিনের জন্য হারাম উপার্জন থেকে বেঁচে থাকা অপরিহার্য। হারাম উপার্জন শরীয়তে নিষিদ্ধ। সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ, জুয়া, প্রতারণা, মজুদদারি, মাপে কম দেয়া, এতিমের সম্পদ আত্মসাৎ ও অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে এমন এক সময় আসবে যখন মানুষ হালাল হারাম যাচাই না করেই সম্পদ গ্রহণ করবে। হাদিস বুখারি। আবার কেউ কেউ আল্লাহর বিধান উপেক্ষা করে নিজের ইচ্ছায় হালালকে হারাম ও হারামকে হালাল মনে করে। এটি আল্লাহর বিধানের প্রতি গুরুতর অবমাননা এবং ইমান হরণের মাধ্যম। এ পর্যায়ে এসে আমরা উল্লেখ করতে পারি যে হারাম অর্জনের কারণ আসলে কি। এর প্রধানতম কারণগুলোর একটি হল তাকওয়া শূন্য হৃদয়। মানুষের মাঝে এখন অতিরিক্ত লোভ থাকার কারণে, অল্পে তুষ্টি না থাকার কারণে এবং দ্রুত অধিক সম্পদের মালিক হবার যে আশা আকাঙ্ক্ষা এবং তাকওয়া শূন্য হৃদয়, এগুলোর কারণে হারামের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এছাড়া আরও একটি অন্যতম কারণ হল হারাম উপার্জনের বিধান সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা। মানুষ যখন হারাম পথে ইনকাম করে তখন সে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। তাই এখানে আমরা সংক্ষিপ্ত আকারে যে সকল ক্ষতির সম্মুখীন মানুষ হয় কয়েকটি আমরা উল্লেখ করছি। এক নম্বর, হৃদয় কঠিন হয়ে যায়। হারাম খাদ্য উপার্জন মানুষের অন্তরকে কলুষিত করে এবং আল্লাহর আনুগত্যে দুর্বলতা সৃষ্টি করে। হারাম দ্বারা গঠিত দেহের জন্য জাহান্নামী অধিক উপযুক্ত, এটা তিরমিজি শরীফের হাদিস। দোয়া কবুলে বাধা সৃষ্টি হয় এবং সৎকর্মের প্রতি কবুলিয়াত উঠে যায়, আল্লাহর অসন্তোষ ও জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে যায়। তো প্রত্যেক মুমিনের কর্তব্য হল হারাম উপার্জন থেকে সম্পূর্ণ বেঁচে থেকে হালাল রিজিকের প্রতি সন্তুষ্ট থাকা এবং কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবিকা অর্জন ও ব্যয় করা। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন করার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: সব শেষে থাকছে মাসআলা মাসায়েল নিয়ে সাজানো আপনাদের পাঠানো জিজ্ঞাসার জবাব দান পর্ব। আপনাদের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রশ্ন করেছেন জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন তেরখদা খুলনা থেকে। জানতে চেয়েছেন সমাজ পরনিন্দা বা গীবাত দিয়ে ভরপুর, তাই গীবাত বা পরনিন্দা কাকে বলে এবং এর থেকে বাঁচার উপায় কি জানাতে মর্জি হয়। জনাব ফরিদউদ্দিন, সহিহ মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কোনো মুসলমান ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যা সে শুনলে অপছন্দ করবে, এটাকে গীবত বলে। গীবত কখনো কথা দিয়ে হয়, কখনো ইশারা ইঙ্গিত দিয়ে হতে পারে, লেখনী দিয়ে হতে পারে, অঙ্গভঙ্গি দিয়েও হতে পারে। গীবত থেকে বাঁচার জন্য মজলিস ত্যাগ করা যেতে পারে, অপ্রয়োজনীয় আড্ডা ত্যাগ করা যেতে পারে, আল্লাহর ভয়ে গীবত ছাড়তে পারেন, গীবতের পরিণাম স্মরণ করে গীবত ছাড়তে পারেন, গীবতের মজলিস বাদ দিয়ে ভালোদের মজলিস গ্রহণ করতে পারেন। এছাড়া আরও অনেক কারণ রয়েছে এবং অনেক সুযোগ রয়েছে যার মাধ্যমে আমি আর আপনি গীবত ছেড়ে দিতে পারি। ভাই ফরিদউদ্দিন আরও জানতে চেয়েছেন কাদের কখন গীবত করা বৈধ। ভাই ফরিদউদ্দিন, গীবত করার জন্য তিন ধরনের মানুষ প্রয়োজন হয়। একজন গীবতকারী, আর একজন গীবতকৃত ব্যক্তি যার দোষ যার অগোচরে বলা হচ্ছে, তৃতীয় যার সামনে বলা হচ্ছে বা শ্রোতা। এই তিন ধরনের মানুষের যে কোনো এক ধরনের মানুষের যদি সংশোধন অথবা উপকার এর ভিতরে নিহিত থাকে তাহলে সে দোষ চর্চা বা গীবত করা বৈধ, বাকিটা বৈধ নয়। একটু উদাহরণ দিয়ে বলি। যেমন কোনো একটা ছাত্র সে দাঁড়িয়ে পেশাব করছে, তো আপনি তার শিক্ষককে গিয়ে বললেন যে আপনার ছাত্রকে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে পেশাব করছে, তাহলে আপনি ছেলেটার নিশ্চয়ই দোষ বর্ণনা করলেন, কিন্তু বর্ণনা করলেন কোথায়? তার শিক্ষকের কাছে, যাতে করে সে তার ছাত্রকে সংশোধন করতে পারে। যার নামে গীবত করা হলো তার উপকার। এছাড়া চা স্টলে বসে অথবা নিজেরা যখন বসি, একজন আর একজনের দোষ বলতে থাকি, গীবত করতে থাকি, যার ভিতরে কোনো লাভ নেই, মুখরোচক এবং অন্তরে ভালো লাগে, এই জন্য এইটা বৈধ নয়। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ ফয়সাল ফুলতলা খুলনা থেকে। তিনি লিখেছেন, জানতে চাই দোয়া কবুল হয় কিভাবে, কোন সময় দোয়া কবুল হয়, কিভাবে দোয়া করা উচিত। ভাই ফয়সাল, দোয়ার পূর্বে দুরূদ শরীফ পড়া এবং দোয়ার শেষে দুরূদ শরীফ পড়া, মাঝখানে আল্লাহর প্রশংসা করে দোয়া শুরু করা, আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়া শেষ করা, এবং নত জানু হয়ে কায়মানুবককে সময় বুঝে দোয়া করা, যেমন আজান ও ইকামতের মধ্যে, ফরজ নামাজের পরে এবং শেষ রাত্রে তাহাজ্জুদের পরে, বিভিন্ন নফল নামাজের পরে, এই সমস্ত সময়। তাছাড়া বান্দার যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে যেটা পাওয়া যায়, চার ভাবে বান্দার দোয়া কবুল হয়। এক, দোয়া যেটা বান্দা করে সাথে সাথে কবুল হয়। দ্বিতীয়, যেটা বান্দায় দোয়া করে কিন্তু একটু দেরিতে কবুল হয়। তৃতীয়, বান্দা দোয়া করে কিন্তু তার দোয়া দেখা যায় যে কবুল হচ্ছে না, কিন্তু আসলে এই দোয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা তাকে বড় এক বিপদ থেকে বাঁচিয়ে দিলেন, এটাও একটা দোয়া কবুল হওয়া। তৃতীয় হলো যে এই তিনটার কোনো একটা পাইল না, আখেরাতে এই দোয়ার জন্য তাকে নেকি দান করা হবে। কিয়ামতের ময়দানে যখন বান্দা দেখবে যে তার পিছনে অনেক নেকি, তখন বলবে এই নেকিগুলো আমার নয়, তখন বলা হবে তুমি যে দোয়া করছিলে সেই দোয়াগুলি তোমাকে নেকি হিসেবে দেয়া হয়েছে। তখন বান্দা বলবে হায় আফসোস, যদি দুনিয়ায় আমার কোনো দোয়া কবুল না হতো তাহলে এখন আমার অনেক নেকি হতো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে দোয়া করার এবং কায়মানুবককে দোয়া করার তৌফিক দান করেন। এভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম রামপাল বাগেরহাট থেকে। লিখেছেন, আমরা ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুই, পাক কাপড় না পাক কাপড় একসাথে দিলে যদি তিনবার না নিংড়ানো হয় তাতে পাক হবে কি, জানাতে মর্জি হয়। ভাই ইব্রাহিম, পাক কাপড় না পাক কাপড় একসঙ্গে মিলে গেলে এবং তা এক পানিতে ভিজিয়ে দিলে সব কাপড়ই নাপাক বলে গণ্য হবে, এবং তা তিনবার না নিংড়ানো পর্যন্ত পাক হবে না। ওয়াশিং মেশিন যদি অটো হয় এবং তা এমন সিস্টেম করা হয় যে তিনবার ড্রাই করে তাহলে পাক হবে, অন্যথা পাক হবে না। যদি ওয়াশিং মেশিন অটো না হয় তাহলে তিনবার নিজেরা নিংড়াই দিবেন, অথবা নিজেরা তিনবার তাতে ড্রাই করে তারপরে আপনার সুন্দর করে পাক করে তারপরে আপনার ব্যবহার করবেন। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু তাহের দিগুলিয়া খুলনা থেকে। আমরা অনেক সময় গোসলখানায় গোসল করি এবং বেরিয়ে আসি, ওজুর নিয়াত করি না, এতে আমাদের ওজু হবে কি? ভাই আবু তাহের, এতে আপনার ওজু হয়ে যাবে, তবে ওজুর সব পাবেন না। সুন্নাত তরিকা হল আগে ওজু করে নিতে হবে, তারপর গোসল করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ ও অজানা বিষয়ে জানতে চেয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, 9000। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু।
2: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করেছেন মাওলানা কারি ইকরামুল কবির, সম্পাদনা করেছেন শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুর্নীতি কিংবা কোন ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে কাজ করতে হবে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিকও বাড়বে। আইনমন্ত্রী আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। তিনি পারিশ্রমিকের বিনিময়ে পরিচালিত মামলার পাশাপাশি অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনার চেষ্টা করারও আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তাফসিল ঘোষণা করা সম্ভব হবে। তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনও 90 দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি নির্বাচনের সময় যাতে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করতে সেপ্টেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তবে নির্বাচন শেষ হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পের লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ববিদ্যালয়ের 62 জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে উপাচার্য ড ওবায়দুল ইসলাম বলেন, 20 বছর মেয়াদী একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলছে। গবেষণার জন্য 1000 কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে 1000 কোটি টাকার ফান্ড গঠনের লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে 4 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা 2026 শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণই এই মেলার মূল লক্ষ্য। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 489-এ দাঁড়িয়েছে এবং নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এখনও 100 লোক নিখোঁজ রয়েছে। গত বুধবারের আকস্মিক বন্যায় 3টি জেলায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস ও রাস্তাঘাট প্লাবিত হয় এবং সেতু ভেসে যায়। নেপাল ও তিব্বতে উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আজ নেপালের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল ত্রিশুলির একটি জলবিদ্যুৎ টানেলে আটকে পড়া প্রায় 100 জনকে উদ্ধারে কাজ করছে। এদিকে রেডক্রস নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধ্বস মোকাবেলায় 3 কোটি 10 লাখ মার্কিন ডলারের তহবিলের জন্য জরুরি আবেদন জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ শেষ খবর পাওয়া পর্যন্ত 9 ওভারে 2 উইকেটে 69 রান করেছে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 143 রান করে। এদিকে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন ছায়াছবির গান।

এন ছায়াছবির গান প্রথমে শোনাব মাটির কোলে ছায়াছবি থেকে শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। তাহলে শ্রোতা বন্ধু চলুন এই ছায়াছবি থেকে গানটি শুনে আসি।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনার সাথে। শুনছিলেন ছায়াছবির গান। এবারে শোনাব তৃষ্ণা ছায়াছবি থেকে শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলা ছায়াছবির গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাপাকের শানে হামদ এবং নাতে রাসুল। শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার কাজী নজরুল ইসলাম।
1: এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি,

0: এতক্ষণ আল্লাহ পাকের হামদটি শুনলেন।
1: হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা বাকারাহ আয়াত 153। নিশ্চয় দান সদকা আল্লাহর গজব ও রাগকে দমন করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আল্লাহ আস্বাদন করান, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল কুরআন সূরা রুম আয়াত 41। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন সূরা আল বাকারাহ আয়াত 284।
3: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাপাকের শানে হামদ শুনবেন। শিল্পী খুরশিদ জাহান খান, গীতিকার সাবের আহমেদ চৌধুরী।

সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

0: আল্লাপাকের শানে হামদটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম, 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হ্যাজ কনগ্রাচুলেটেড নিউ ইলেক্টেড বাংলাদেশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উইশিং হিম সাকসেস ইন সার্ভিং দ্য পিপল অফ বাংলাদেশ। ইন আ কনগ্রাচুলেটরি মেসেজ, দ্য রাশিয়ান প্রেসিডেন্ট এক্সটেন্ডেড হিজ বেস্ট উইশেস টু হিজ বাংলাদেশি কাউন্টারপার্ট অন হিজ ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেড দ্য রাশিয়ান এম্বাসি টুডে।

0: এস এম খায়রুল আলম। চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময় তুলনায় ২২.৩% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ ও ২৬ আগস্ট এই দুই দিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এদিকে চলতি অর্থবছরে ১লা জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। গত অর্থবছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর ফলে চলতি অর্থবছরে ২৬ আগস্ট পর্যন্ত গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৪৯ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে যা বিক্রি হচ্ছে কোন কোন ক্ষেত্রে এই দাম ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। এই বাম্পার ফলন ও চড়াদাম গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকদের আয় বাড়বে এবং স্থানীয় বাজারে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি পাবে। প্রক্রিয়াজাত পাটজাত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার চলমান উদ্যোগে নতুন মাত্রা যোগ করে চট্টগ্রামের মিরসরাইয়ে বেবজা অর্থনৈতিক অঞ্চল ১ এ এলইডি পণ্য উৎপাদন শিল্প স্থাপনে ১৫.৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ইকোলাইট লিমিটেড। গতকাল বেবজা কমপ্লেক্সে বেবজা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইট সহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করবে। প্রকল্পটি চালু হলে ৩০৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ৪ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ২০২৬ শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে প্রাঙ্গণে মেলা উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণই এ মেলার মূল লক্ষ্য। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৬০ পয়সা, ক্রয় ১২২.৫০ পয়সা, ইউরো বিক্রয় ১৪৫.৫০ পয়সা, ক্রয় ১৪২.৭৭ পয়সা, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৯.৬৭ পয়সা, ক্রয় ১৬৬.৪৫ পয়সা, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৬ পয়সা, ক্রয় ৩২.৪৭ পয়সা, দিরহাম বিক্রয় ৩৩.৮২ পয়সা, ক্রয় ৩৩.১৮ পয়সা, কুয়েতি দিনার বিক্রয় ৪০৪.৮৯ পয়সা, ক্রয় ৩৯৭.১৬ পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.৭৪ পয়সা, ক্রয় ৯৫.৯০ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৮৬ পয়সা, ক্রয় ৩০.২৪ পয়সা এবং থাই বাত বিক্রয় ৩.৫৯ পয়সা, ক্রয় ৩.৭১ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে ৬টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন লিপিকা বাড়ুই।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন লিপিকা বাড়ুই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মকবুল হোসেন মারুফ, গীতিকার এবং সুরকার অমর চন্দ্র শীল।

0: দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মকবুল হোসেন ফারুক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। এই আয়োজনে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, এস এম আসাদুজ্জামান ও নিশাত শাহরিয়ার। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মদ নূরজাহান এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 90 মেগাহার্স। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত গিয়েছেন রিহানা বেগম রানা।

সেটা আমি হিমিয়াপা বলতে পারব। নজরুল সঙ্গীত শুনছেন রেহানা বেগম রানার কণ্ঠে।

0: নজরুল সঙ্গীত শুনলেন রেহানা বেগম রানার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: খাল খননের গান শুনলেন সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: বন আমাদের পৃথিবীর প্রাণ। বন থেকে আমরা অক্সিজেন পাই, যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। গাছপালা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। বন শুধু মানুষের জন্য নয়, অসংখ্য পশু পাখি ও জীবজন্তুর আবাসস্থল। কিন্তু নির্বিচারে গাছ কাটা, বন উজাড়, নদী খাল দূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, বন উজাড় বন্ধ করতে হবে, বন্য প্রাণী সংরক্ষণ করতে হবে। আসুন সবাই বন ও পরিবেশ সংরক্ষণ করি, এমনই আহ্বানে শুরু করছি আজকের অনুষ্ঠান সবুজ প্রান্তর। তো চলুন যাওয়া যাক মূল পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, আবারও সবুজ নিয়েই বলতে চাই, আমাদের সুস্থ থাকার জন্য সামাজিক বনায়নের গুরুত্ব অনেকখানি। সামাজিক বনায়ন হল সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গাছ লাগানো, পরিচর্যা ও বন সম্পদ সংরক্ষণের একটি কার্যকর পদক্ষেপ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক বনায়নের গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রিয় শ্রোতা, সবুজ বাংলা পর্বে এখন শুনবেন দেশব্যাপী সামাজিক বনায়নে সাফল্য নিয়ে বিস্তারিত। আর এ বিষয়ে বলছেন আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, ঢাকা।
5: প্রথমেই জেনে নেই সামাজিক বনায়ন বলতে আমরা কি বুঝি। বাংলাদেশ একটি অধিক জনবহুল দেশ, এ প্রেক্ষিতে বাংলাদেশ বন বিভাগের যুগোপযোগী ও টেকসই কার্যক্রমের মধ্যে সামাজিক বনায়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামাজিক বনায়ন হল স্থানীয় দরিদ্র জনগণকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করে পরিচালিত বনায়ন কার্যক্রম। সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাগানের আবর্তকাল কমপক্ষে 10 বছর, উপকারভোগীরা সৃজিত বন বাগানে অন্তর্বর্তীকালীন ফসল হিসেবে আদা, হলুদ, চীনাবাদাম, আনারস, লেবু, সবজি, ঔষধি গাছপালা ও অন্যান্য ফসল রোপণ করে সম্পূর্ণটাই থাকেন। অংশীদারিত্বমূলক এই সামাজিক বনায়নের চুক্তিনামা অনুযায়ী প্রথম 4 বছর ছাঁটাই বা পাতলাকরণে পুরোটাই পেয়ে থাকেন। এবারে জেনে নেই সামাজিক বনায়নের শুরুটা কিভাবে হয়েছিল। 1862 সালে জার্মান ফরেস্টার স্যার ডায়েট্রিস ব্রান্ডিসকে ইন্সপেক্টর জেনারেল অব ফরেস্ট পদে নিয়োগ করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে বন বিভাগ প্রতিষ্ঠিত হয়। প্রথম বনায়ন কার্যক্রম শুরু হয় 1871 সালে। জমিয়াদের অংশগ্রহণে টঙ্গিয়া পদ্ধতিতে বনায়ন শুরু হয় 1912 সালে, যা বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্তকরণে বন ব্যবস্থাপনায় প্রথম কার্যকরী উদ্যোগ। 1963 সালে সর্বপ্রথম বন সম্প্রসারণ শুরু হয়। চট্টগ্রামের বেতাগি ও পোমরাতে 1979 সালে সর্বপ্রথম সামাজিক বনায়ন শুরু হয়। 1982-83 অর্থবছরে বাংলাদেশের উত্তরাঞ্চলের 7টি জেলায় সামাজিক বনায়নের কার্যক্রম চালু হয় এবং বর্তমানে দেশব্যাপী এই কার্যক্রম চালু রয়েছে। এখন জেনে নেই সামাজিক বনায়নের চুক্তি সম্পর্কে। সামাজিক বনায়ন বিধিমালা অনুযায়ী বন অধিদপ্তরের সাথে ভূমি মালিক, বেসরকারি সংস্থা, উপকারভোগীগণ সামাজিক বনায়ন করে থাকেন। আবর্তকাল পূর্ণ হওয়ার পর বৃক্ষ বিক্রি বা মূল্য নির্ধারণের পর বন্টন পদ্ধতি রয়েছে, যেমন বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বনভূমির উডলট বা কাঠের বাগান এবং কৃষি বাগানের ক্ষেত্রে বন অধিদপ্তর অর্থাৎ সরকার 45% অর্থ পেয়ে থাকেন, উপকারভোগীগণ শতকরা 45% অর্থ এবং বৃক্ষরোপণ তহবিল বা TFA পেয়ে থাকে শতকরা 10% অর্থ। এখন জেনে নিই এই TFA বা বৃক্ষরোপণ তহবিলে 10% বলতে কি বোঝায়। বন বিভাগ এবং উপকারভোগী সমন্বয়ে একবার বনায়ন করার পর মেয়াদান্তে কর্তৃত্ব বৃক্ষের বন্টন প্রক্রিয়া পুনরায় বনায়নের জন্য মোট বিক্রয়লব্ধ অর্থের 10% একটি তহবিল রাখা হয়েছে, যা বৃক্ষরোপণ তহবিল নামে পরিচিত। বৃক্ষপণে এই যে সামাজিক বনায়নের যথেষ্ট সফলতা রয়েছে। সামাজিক বনায়নের আওতায় 1981-82 অর্থবছর হতে 2024-25 অর্থবছর পর্যন্ত প্রায় 1,07,000 হেক্টর এবং 82,000 কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে। কমপক্ষে 7,85,000 উপকারভোগী রয়েছেন, যাদের মধ্যে মহিলা উপকারভোগী সংখ্যা প্রায় 1,58,000। সামাজিক বনায়নের মাধ্যমে প্রায় 2,553 কোটি টাকা অর্জন হয়েছে। এযাবত 2,58,466 জন উপকারভোগীর মাঝে প্রায় 537,72,00,000 টাকা বিতরণ করা হয়েছে। আর ট্রি ফার্মিং ফান্ড অর্থাৎ বৃক্ষরোপণ তহবিলে 173,38,00,000 কোটি টাকা জমা রয়েছে, যা পুনরায় বন উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে। সামাজিক বনায়নের মাধ্যমে এযাবৎ রাজস্বের পরিমাণ প্রায় 850 কোটি টাকা, ভূমি মালিক ও ইউনিয়ন পরিষদ সহ অন্যান্যদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় 281,04,00,000 টাকা। এবারে একটু জেনে নেই সামাজিক বনায়নে কোন লক্ষ্য রয়েছে কিনা। গ্রামীণ, ভূমিহীন, দরিদ্র, বিধবা ও অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বনায়ন কাজে অন্তর্ভুক্ত করে অধিক বনসম্পদ সৃষ্টির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করাই সামাজিক বনায়নের প্রধান লক্ষ্য। মূলত সামাজিক বনায়নের উদ্দেশ্য হল দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা। এরপরে জেনে নেই সামাজিক বনায়নে যদি কোনো বিরোধ দেখা দেয় তখন কি করণীয়। সামাজিক বনায়ন বিধিমালা অনুযায়ী কোনো বিরোধ দেখা গেলে তা ব্যবস্থাপনা কমিটির দ্বারা নিষ্পন্ন হবে। যদি বিরোধটি ব্যবস্থাপনা কমিটি ও উপকারভোগীর মধ্যে হয় তবে তা সংশ্লিষ্ট বন কর্মকর্তা দ্বারা নিষ্পন্ন হবে। যদি বিরোধটি বন কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটি অথবা উপকারভোগীদের মধ্যে হয় তবে তা সংশ্লিষ্ট বন কর্মকর্তা দ্বারা নিষ্পন্ন হবে। এরপরও মীমাংসিত না হয় তাহলে সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান বা তার অবর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আপিল করা যাবে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
4: প্রিয় শ্রোতা, আমাদের চারপাশের পরিবেশ ভালো থাকলে ভালো থাকব আমরা, ভালো থাকবে আমাদের সবুজ পৃথিবী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে শুনব পরিবেশ বিষয়ক একটি গান। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার।

0: শ্রোতা বন্ধুরা, কথায় গানে আমরা চলে এসেছি আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। এবারে বিদায় নিতে হবে, তবে বিদায়ের আগে বলবো শেষের কথাগুলো। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় মরিয়ম আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানলার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ছাতা ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ছটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লুলুয়া ইসাক মুন্নি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এক কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুর্নীতি কিংবা অন্য কোন ধরনের পন্থা অবলম্বন করে দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট 12 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা প্রকল্পটির আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীজনের অংশগ্রহণে শিল্প, কারখানা ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের ব্যবহার কমানোই হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্পের লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের 62 জন গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে উপাচার্য ডক্টর ওবায়দুল ইসলাম বলেন, 20 বছর মেয়াদী একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলছে। গবেষণার জন্য 1000 কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে 1000 কোটি টাকা ফান্ড গঠনের লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে 4 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা 2026 শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলায় পোশাক, হস্তশিল্প, খাবার ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তাদের শক্তিশালী করার, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণই এ মেলার মূল লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ বেলা 1টার দিকে নদীতে গোসল করতে নামে বেশ কিছু শিশু। গোসলের এক পর্যায়ে 5 শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একে একে 5 শিশুর মরদেহ উদ্ধার করে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1170 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আক্রমণ

0: মূল লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ বেলা একটার দিকে নদীতে গোসল করতে নামে বেশ কিছু শিশু, গোসলের এক পর্যায়ে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আক্রমণ মূল লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ বেলা একটার দিকে নদীতে গোসল করতে নামে বেশ কিছু শিশু, গোসলের এক পর্যায়ে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আক্রমণ দুই বলে ৭ উইকেটে ১৪৪ রান করে জয় নিশ্চিত করে। এদিকে নারী এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে ৮টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮:৩০ ম্যাচটি শুরু হবে। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি শেখ ইমরান সাইদ, অধিবেশন তত্ত্বাবধানে কিশোর বাড়ই, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। এখন স্থানীয় খবর শুনবেন ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রিড বাই নাজওয়া আব্দুর রাজ্জাক। The State Minister for Power, Energy and Mineral Resources, Anindo Islam Amit, has said the government led by Prime Minister Tariq Rahman has emphasized on the extracurricular activities and third language education with Bengali and English from the school level.

0: মোংলা বন্দর কর্তৃপক্ষ রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মুস্তফা।
1: বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়ে আমার কাছে যেটা উপলব্ধি হয়েছে, বন্দরকে গতিশীল করতে গেলে আমাদের এটা মোংলা বন্দর কর্তৃপক্ষের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের একার কোনো বিষয় না। এখানে আমাদের যত অংশীজন আছে, বিভিন্ন স্টক হোল্ডার আছে, সরকারি বিভিন্ন দপ্তর আছে, সকলকে নিয়ে আসলে এগোতে হবে। এবং এই উপলব্ধি থেকে আমি এই অংশীজন সবার আগ্রহ করছি। এবং আমি যখন আপনারা জানেন যে আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের সরকার নতুন মন্ত্রী মহোদয় এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমি ওনাকে অনুরোধ করেছি যে আমরা একটা অংশীজন সভা করতে চাই যেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মপন্থাগুলো নির্ধারণ করতে পারি, এবং উনি সাদরে সে গ্রহণ করেছেন। আমি মন্ত্রী মহোদয়কে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা দেখে থাকবেন এবং জেনে থাকবেন যে উনি মন্ত্রী মহোদয় বিভিন্ন সময় আমাদের সংসদে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও মোংলা বন্দরের গুরুত্বকে যথাযথভাবে সামনে নিয়ে এসছেন, এবং মোংলা বন্দরের সাথে সারা দেশের যোগাযোগ সহ এই উত্তর পশ্চিমাঞ্চল এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য মোংলা বন্দরের গুরুত্ব যথাযথভাবে উপস্থাপন করেছেন। এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার আমি বলবো বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করেছেন, এবং সে কারণে আপনারা জেনে থাকবেন যে সম্প্রতি উনি চীন সফর করেছেন এবং চীন সফরকালে উনি একটি এগ্রিমেন্ট সাইন করে এসেছেন যেখানে যার মাধ্যমে মোংলা বন্দরে কন্টেইনার টার্মিনাল স্থাপন করা হবে। আমরা আশা করছি এই কন্টেইনার টার্মিনালটি প্রতিষ্ঠিত হলে এবং শীঘ্রই আমরা আশা করছি এর কাজ শুরু হবে, এবং এই টার্মিনাল দুটি কন্টেইনার টার্মিনাল দুটি প্রতিষ্ঠিত হলে আমাদের মোংলা বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং আরও বেগবান হবে। মানে আপনারা জানেন যে আমাদের মোংলা বন্দরে বর্তমানে ডেডিকেটেড কোনো কন্টেইনার টার্মিনাল এই মুহূর্তে নেই। আমরা প্রফেশনালি আমাদের কার্গো টার্মিনাল যেগুলো আছে সেখানে আমরা আমাদের ট্রেন ফ্যাসিলিটিস দিয়ে কাজ করছি। আশা করছি যে এই কন্টেইনার টার্মিনাল নির্মিত হলে আমাদের এই মোংলা বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। এমন শুধু তাই নয়, এখন যেহেতু কন্টেইনার টার্মিনাল নির্মিত হচ্ছে আমাদের জন্য এখন সামনে যে চ্যালেঞ্জটা হবে যে পর্যাপ্ত কার্গো এবং কন্টেইনার ম্যাটেরিয়াল যাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি সেই ব্যবস্থা, এবং সেই ব্যবস্থার দিকেও সরকার নজর দিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে আমাদের মোংলা কর্তৃপক্ষের অধীনেই আমরা যে 300 একর জমি পরিত্যক্ত অবস্থা ছিল সেটা আমরা বেজা কর্তৃপক্ষকে হ্যান্ডওভার করেছিলাম বেশ কিছু বছর আগে। সেখানে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে বেজার মাধ্যমে সেখানে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে। সো আমার মনে হচ্ছে যে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সাথে সাথে আমাদের কন্টেইনার টার্মিনাল প্রতিষ্ঠিত হবে, আমরা এই বন্দরের সুফল পাবো এবং এই অঞ্চলের লোকজন সফল পাবে এবং এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরে 180 দিনের একটি কর্ম পরিকল্পনা আমাদেরকে দিয়েছিল। আমরা গর্বের সাথে বলতে চাই আমরা যে কর্ম পরিকল্পনা দিয়েছিলাম সেটা আমরা সফলভাবে সম্পন্ন করেছি, এবং এবছর আমরা 29,714 টিভিস কন্টেইনার হ্যান্ডেলিং করেছি। এটা একটা রেকর্ড মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য, এটা রেকর্ড। এবং আমরা 388 কোটি টাকা আয় করেছি এবছর, গত বছর, এটাও মোংলা বন্দরের জন্য এই আয়টা রেকর্ড। কন্টেইনার হ্যান্ডেলিং অবশ্য অতীতে কিছু বেশি হয়েছিল কিন্তু আয়ের দিক থেকে আমরা রেকর্ড করেছি এবার। এবং আমি গর্বের সাথে বলতে চাই যে এটা গত 180 দিনের যে কর্ম পরিকল্পনা করেছিলাম এখানে আমাদের 59,000 টিইউস কার্গো হ্যান্ডেল হয়েছে, এবং আমরা প্রায় 200 কোটি 388 কোটির মধ্যে গত 6 মাসে আমরা 200 কোটি টাকা আমাদের অর্জন ছিল, আয় ছিল। আমি এই জন্য অবশ্যই এই কৃতিত্বের জন্য আমি বলবো যে আমাদের মন্ত্রী মহোদয় মন্ত্রণালয় এবং ওনাদের নির্দেশনার ফলে আমরা এটা এই সফলতা পেয়েছি। আপনারা জানেন যে মোংলা বন্দর ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং এর অনেক সুবিধা রয়েছে। আমরা সুন্দরবন বনের ভিতরে বেশ একটু লম্বা সময় পাড়ি দিয়ে এখানে আসতে হয়, এটা অনেক সময় প্রতিকূলিত মনে হলো এটা আসলে আমাদের জন্য অনেক বড় ব্লেসিংস। বিভিন্ন আমাদের এখানে যখন মোংলা বন্দরে কোনো জাহাজ আসে জাহাজের ক্যাপ্টেনরা অনেক কনফিডেন্স ফিল করে কারণ এখানে তাদের নিরাপত্তাটা অনেক বেশি। চট্টগ্রামের আউটার এঙ্গেলে যে জাহাজ রাখতে যে ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেখানে মালামাল ওঠানামার জন্য যে ধরনের সমস্যা হয় সে ধরনের সমস্যা কিন্তু আমাদের এখানে নেই। এবং এ কারণেই আপনারা হয়তো জেনে থাকবেন সম্প্রতি আমাদের বর্তমান সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের এলএনজি গ্যাসের জন্য যে কুতুবদিয়ারে ওখানে যে আমাদের ফ্যাসিলিটি ছিল সেখানে এই উত্তাল সমুদ্রের কারণে সেখানে সমস্যা হয়। আমরা এটা বর্তমান সরকার এটা চিন্তা করছে যে এটা শিবসানদীতে সেটা স্থানান্তর করার জন্য। আমরা আশা করছি যে এই ধরনের কার্যক্রমের ফলে মোংলা বন্দরের আরও বেগবান হবে।
0: প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।
2: প্রথমত হচ্ছে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের চোখে সেটা আমার কাছে খুব স্পষ্ট মনে হয়। তারা স্টেক হোল্ডারদের কাছ থেকে জানবে কি করলে ভালো হয় এটা আমরা জানি, কি করা দরকার সেটাও আমরা বুঝি, কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষ কি ফেস করছে, কি তাদের ডিমান্ড, কিভাবে তারা এটা গতিশীল করতে পারে বা করতে চায়, এই প্রেজেন্টেশনটা তাই হস্তশিল্পের ওইদের কাছে সহযোগিতা চাওয়ার একটা উপস্থাপনা। আমার বক্তব্য হচ্ছে মোল্লা বন্দর কর্তৃপক্ষ তারা এখানে দায়িত্বে আছে, প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে গিয়ে তারা সরকারের কাছ থেকে কি সহযোগিতা চায় সেটা চিহ্নিত করে বলতে পারে। দায়িত্বশীলদের বক্তব্য হচ্ছে যেটা করা যেতে পারে সেটা করবে। কাস্টমসরা যেখানে যায় তারা রাজত্ব বানিয়ে নেয়। চুক্তিবদ্ধ হয়েছি পিপিপি পদ্ধতিতে করতে, তাদের অর্থে তারা স্মার্ট একটা কন্টেইনার টার্মিনাল করবে, সেখানে তারা কন্টেইনার হ্যান্ডেলিং করবে, সরকার রাজস্ব পাবে, টেকনোলজি প্রতিষ্ঠিত হবে, সেখানেও মালয়েশিয়া, কাতার, সৌদি আরবের এফসি কোম্পানি, ডিপি ওয়ার্ল্ড এরকম বিখ্যাত বিখ্যাত কোম্পানি এসে এটাকে তারা তৈরি করে
0: জাতীয় মৎস্যপক্ষ 2026 মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মৎস্য ভবন বয়রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিপুল কুমার বসাক, উপপরিচালক মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগ।
3: জাতীয় মৎস্য সপ্তাহ 2026 একটি বিশেষ আয়োজনে ঢাকার বাইরে এবং আমাদের যে হাওড় অঞ্চল মাছের প্রাচুর যে সেখানে কিন্তু এই জাতীয় মৎস্যোদ্যোগ পালিত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটির আনুষ্ঠানিক উদ্বোধন সহ এবং অনুযায়ী তারিখ করেছেন আর কি। তো এটাই আমাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা, কারণ বরাবরই ঢাকা কেন্দ্রিক এটি পালিত হয় এবং ব্যতিক্রম যে ঢাকার বাইরে সত্যিকার অর্থে আন্দোলনকে বছর সম্পদের যে টেকসই উৎপাদন সেটির আন্দোলনকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মৎসবটা একটি শুধুমাত্র মৎস্য পক্ষ চাই, এই মৎস্য পক্ষ কিন্তু শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের মানুষের পুষ্টি প্রাণী জামিসের অবক্ষণ এবং মানসম্মত উৎপাদনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির ভিত্তি। আমাদের এক দশক বা দু দশক আগে আমরা যখন চাকরি ঢুকি তখন আমাদের উৎপাদন ছিল 14-15 লক্ষ টন, সেটি এখন 51 লক্ষ মেট্রিক টনের উপরে চলে গেছে। আমাদের যে পুষ্টি চাহিদা যেটা 60 গ্রাম জনপ্রতি দৈনিক, এখন আমরা পাচ্ছি তার থেকে বেশি 68 গ্রামের কাছাকাছি, 67.8। এই আন্দোলনে এই যে আমাদের যে সার্থকতা এখানে এই আন্দোলনে জড়িয়ে আছে যত মৎস্যজীবী, মৎস্য চাষী এবং মৎস্য দপ্তরের যে কর্মকর্তা কর্মচারীরা ভাবে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়েছে বলে আমাদের এই অগ্রগতি সাধিত হয়েছে।
0: কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, মৎস্য অধিদপ্তর খুলনা মোহাম্মদ মুক্তাদির খান বলেন,
4: এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একদম রূপে বলে পরিচয় দিতে পেরেছি। মৎস্য পক্ষ আমরা বিভিন্ন অনুষ্ঠান, কারণ আমরা উৎপাদন এবং নিরাপদ মাছ বিভিন্ন বিষয় নিয়ে আমরা মত বিনিময় করি। এগুলো করার মাধ্যমে শিক্ষার দিকে গেলেও বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে একটা ধারণা তৈরি হয়, এবং উপজেলা জেলা পর্যায়ে যে বিভিন্ন মত বিনিময় অনুষ্ঠান হয় সেখানে আমাদের মৎস্য সম্পদ, টেকসই মৎস্য উৎপাদন, নিরাপদ মাছ উৎপাদন এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। কারণ আমরা এখন মাছ উৎপাদন করি, আমাদের এখন প্রয়োজন শুধু মাছ উৎপাদন করি, সে মাছটা খাওয়ার জন্য নিরাপদ পাবে। আমরা সেই নিরাপদ মাছ উৎপাদনের বিভিন্ন চাষী পর্যায়ে
0: প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগ খুলনা।
5: এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জাতীয় মৎস্য দপ্তর 2026 সালের জেলাংশ দপ্তর সারা দেশব্যাপী জেলায় উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে আমাদের মৎস্য পক্ষ পালিত হলো। আমরা দেখলাম যে আমাদের সময় প্রধান অতিথি, আমাদের কেন্দ্রীয় যে অনুষ্ঠান হয়েছে সেখানে প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন, এবং সারা দেশব্যাপী যারা মৎস্য সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মাঝে আপনার পুরস্কার বিতরণ করেছেন, পদক প্রদান করেছেন। তো আমাদের খুলনা বিভাগেও অনেকে স্বর্ণ পদক পেয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের জেলার অন্যান্য জেলা এবং উপজেলাগুলোতে পরবর্তী কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান সহ সকল কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে, এই জন্য সবাইকে ধন্যবাদ আমি জানাচ্ছি। তো আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের যে আমরা তারা এই পৃথিবী বানিয়েছেন বৈচিত্র্য নয়, কোথাও সাগর, কোথাও মরুভূমি, কোথাও বনাঞ্চল, কোথাও পাহাড়, কোথাও বরফ ঢাকা, তো মানুষও বৈচিত্র্য নয় কেউ এই পৃথিবীর। ইউরোপের মানুষগুলো সাদা, এশিয়ার মানুষগুলো লাল, আফ্রিকার মানুষগুলো কালো, কিন্তু চীনা মাঝে যারা গেল তাদের চোখ ছোট মাছ চারটা, কিন্তু সবার ক্ষেত্রে একটা মেয়ে তার মাছ খায়, সবাই মাছ খায়। খাওয়ার কৌশল হয়তো ভিন্ন, কেউ হয়তো ফ্রাই ভেজে খায়, কেউ হয়তো রান্না করে খায়, কেউ হয়তো সিদ্ধ করে খায়, কিন্তু সবাই মাছ খায়। যে আমরা আমাদের একজন প্রিয় দেশাত্মবোধক গানের শিল্পী ছিলেন রবীন্দ্র মাথায়, আমাদের এই দেশ সব মানুষের চাষাদের মুটেদের হ্যাঁ নজরের গরিবের নিঃস্বের পকিলের, তা আমাদের এই মাছ ছোটদের বড়দের সকলের, তা আমার মাছ সব দেশের মানুষের সব বয়সের মানুষের জন্য, যারা ছোট বিশেষজ্ঞগণ বলেন বেশি দিন মাছ খাওয়াতে হবে, দেহের গঠন ভালো হবে, মেধার বিকাশ ভালো হবে, চোখের যতই ভালো হবে, মাছ বয়সী হতে বলে এখন গরু গোষ্ঠ ফাঁসি গোষ্ঠ তেমন খাওয়া যাবে না, কি খেতে হবে মাছ খেতে হবে, যদি বৃদ্ধ হয় বলে এখন আর গোষ্ঠ চলবে না, এখন জীবন মাছ খাওয়াতে হবে, ঠিক ঠিক।
0: সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন,
6: আমাদের ন্যাচারাল ওয়াটার বডিতে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা 9টি ফিল্টার স্থাপন করেছি, যেগুলো খুবই আশাব্যঞ্জক। আমরা বিগত বছর 9.5 দশমিক 5 মেট্রিক টন মাছের পুনঃ this.
7: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন পরিক্রমা। তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 103। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

এতক্ষণ পরপর দুখানি হামদনাথ শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

0: শুনলেন দেশাত্মবোধক গানটি সমবেত কণ্ঠে। গানের কথা ছিলেন শেখ আবুল কাশেম মিঠু। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাট ও ডিমলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৯০%, সন্ধ্যে ৬টায় ৭৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২০ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাল আরিয়ান হোসেন। মেটোফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালিড টিল ১ এএম সেজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্নিং অ্যান্ড নো সিগন্যাল টু বি ওয়েস্টেড। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল ৬ PM টুমরো। লাইট টু মডারেট শাওয়ার অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি গাস্টি উইন্ড মে এক্সপেক্টেড অ্যাট মেনি প্লেসেস ওভার রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, সিলেট ডিভিশন, সাম প্লেসেস ওভার রাজশাহী, ঢাকা অ্যান্ড বরিশাল ডিভিশন। মিন ওয়াইল মডারেটলি হেভি রেইনফল মে expected at places over the country. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Rajarhat and Dimla 36 degrees, lowest at Silet 24.2 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 32.4 degrees Celsius, minimum 28 degrees. Humidity recorded in air at 9 a.m. 90%. At 6 p.m. 78%. The sun rises over Dhaka tomorrow at 5:39 a.m. sets at 6:20 p.m. That's the end of the weather report for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
3: আবহাওয়া বার্তা শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান রুনা লায়লার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: শুনছিলেন দেশের গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন স্থানীয় খবর শুনবেন বাংলায়।
1: আসসালামু আলাইকুম। দক্ষ করে তুলতে এক্সট্রা কারিকুলাম গুরুত্ব দিচ্ছেন। স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। তিনি আজ যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের বাজেটে বর্তমান সরকার দেশের মোট জিডিপির 2% বরাদ্দ দিয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। ভবিষ্যতে বরাদ্দ পর্যায়ক্রমে বাড়িয়ে 5% করা হবে। আগামী দিনের পথ প্রদর্শক হিসেবে আমাদের শিশুরা যাতে বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও প্রতিযোগিতামূলক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাখাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখবে সরকার। প্রতিমন্ত্রী তার নিজের সাবেক এই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরি সমৃদ্ধ করতে ব্যক্তিগত সহযোগিতারও আশ্বাস দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি বিষয়ক জনসচেতনতামূলক সভা আজ কেডিএ নিউ মার্কেটে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। ওজো পার্ডিকো এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার সরকার ওমর ফারুক ও কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল সমাজের প্রতিনিধিদের দক্ষ ও সচেতনতা

0: লক্ষ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের তিন দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা আজ ঝিনাইদহ শহরের একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে শেষ হয়েছে। প্রশিক্ষণে কিশোরীদের অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা ও সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষণে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় 10টি মাধ্যমিক বিদ্যালয়ে 30 জন কিশোরী শিক্ষার্থী এবং 10 জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রজন্মের মেলবন্ধনে সুরক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এআই এবং তথ্য প্রযুক্তির সীমাবদ্ধতা ও সঠিক ব্যবহার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজাহারুল হান্নান এতে প্রধান অতিথি এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন। একটি বেসরকারি সংস্থার খুলনা জেলা আহ্বায়কের সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমান আদালত আজ মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে একটি বেশ ব্যবসায়ীর নিকট থেকে 10,000 টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া এ সময় 79 বস্তা সার জব্দ করে ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযানের নেতৃত্ব দেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আজ যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 8,51,450 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, ফুসকা, জিরা, কিশমিশ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ফুটবল। মাগুরার শালিখা উপজেলার সরুসোনা স্কুল মাঠে 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় শালিখা একাদশ 3-2 গোলে সরুসোনা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এদিকে জেলা সদর উপজেলার বাগবাড়িয়া মোল্লাপাড়া মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ লাউ তারা দেশপ্রেম স্পোর্টিং ফুটবল একাদশ 1-0 গোলে এএস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সাতক্ষীরা দেভাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় আজ দক্ষিণ পারুলিয়া ফুটবল একাদশ 1-0 গোলে ঘলঘলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। অপরদিকে যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় গন্দানন্দনপুর ইউনিয়ন একাদশ 1-0 গোলে শঙ্করপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। এদিকে জেলার বেনাপুল বড় আচরা ঈদগাহ মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় দৌলতপুর ফুটবল একাদশ 2-1 গোলে আনাস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আমি তো মনে করছি যে বৃষ্টি শুরু হয়েছে, আমি তো আল্লাহ আল্লাহ করতেছি যে আসরে দিকে পারুম, কিন্তু আল্লাহ রহমতে এসে উপস্থিত হতে পারছি।
4: কয়না ভরা ভাদরে ভরা বর্ষা, তাই হয়েছে।
3: এই দেখো আমরা দেখো বৃষ্টিরও কিন্তু আমরা মানি নাই, কিন্তু বৃষ্টির মধ্যে আসরে যে আসরের যে মায়া মহব্বত আসরের প্রতি আমাকে, বৃষ্টিও কিন্তু আমাকে বাধা দিয়ে রাখতে পারে। আমার মনে হয় যে বৃষ্টি কিন্তু আমাকে কিন্তু একটু বাধা দিল যে যাইতে পারবে না, কিন্তু পারলো না, আমরা ঠিক সবাই চলে আসছে বাসায়। এখন কি আর ভালো লাগতেছে, কিন্তু
5: সবাই আসলে হ্যাঁ,
3: আমরা সবাই যারা আসি শুক্রবার দিন সবাই উপস্থিত দিতে পারতেছি, এটা আমি তো মনে করছি। বোধ হয় এই যে আমাকে সাজুবাবি বোধ আসতে পারবো না, সুবিনা বড় করতেছি, হ্যাঁ তো দেখি যে সাজুবাবি।

0: আমার জয়গুণ যে কয়েকদিন আগে কইছিল একটু অসুস্থ হয়েছিল, ডেঙ্গুর মতো হয়েছিল, তো এখন কও দেখি জয়গুণ কেমন আছে?
1: এখন তো ভালো আছে, আসলে ডেঙ্গু হয়েছিল, অনেক বেশি উচ্চ জ্বর হইলে সকালে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হয়, ডাক্তার টেস্ট করে দেখে যে ডেঙ্গু, তখনই আমরা সাবধান হই।
0: এই দেখো সুগিনাবু কিন্তু খুব মানে বুদ্ধিমত্তার কাজ করছে, একটু জ্বর হলে নিয়ে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে গেছে।
2: এই জন্য এডিস মশা কিন্তু ডেঙ্গু রোগের বাহক, এটা আমাদের জানতে হবে সবাই। এডিস মশার বিস্তার রোধে আমাদের বাড়ির চারপাশ কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে
1: হবে, আর যে জমানো পানি
2: ফেলে দিতে হবে, আমি একটু শখ সাত করে একটু পানির মধ্যে গাছ টাস লাগাই ঘর বাড়িতে, সব পানি ফেলাই
0: দিচ্ছি। ওই যে তোমরা মহিলারা একটা ইয়ে আছে না, ওই যে পাত্রের মধ্যে পাতিলের মধ্যে পানি রান্না করার জন্য, ওটা মনে থাকে থুয়ে যাও, দুই তিন দিনও মনে থাকে, ওইটা কিন্তু রাখা যায়,
2: সেটা এখন করি না,
0: তিন দিনের মধ্যে ওই পানি ফেলাই দিই। তাই যাই হোক, আমরা এই আলাপ করলাম, এখন আমাকে শ্রোতা ভাই বোন যারা আছে আমাকে আজকে আসো শুনতেছেন, তাকে খোঁজ খবরটা একটু নেওয়া লাগে। তো কৃষিজীবী ভাই বোন শ্রোতা বন্ধুরা যারা আজকের আসো শুনতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনারা সবাই এই ডেঙ্গুর থেকে সচেতন থাকবেন। আমরা যেভাবে আপনাকে পরামর্শ দিই আপনারা সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন, এবং আপনারা সুস্থ থাকলেই আমরা সুস্থ থাকব, কারণ আপনারা আমাকে শ্রোতা আপনাদের জন্য আমাকে আয়োজন। এখন আমরা চাই যে আপনারা আপনাদের নিয়ে আমরা সবাই সুস্থ থাকি,
2: সবাই যেখানে আছি সুস্থ থাকি।
0: তো আসো আমরা তাহলে আসরের কাজে আরম্ভ করে দিই। তো এই যে পলিশেড,
2: পলিশেড আবার কি?
0: আরে পলিশেনা, পলিশেনা, এটা হলো পলিশেড। হ্যাঁ, পলিশেডে বছর ব্যাপী ফসল চাষ, এটা হলো পলিশেডের বছর ব্যাপী যে ফসল চাষ হয় এই বিষয়ে একটা আলোচনা আছে। এটা পলিশেডটা কি তো বুঝতে পারবা, অত এখন আমরা জিনিসটাকে খুব একটা ভালো বুঝতে পারতেছি না, আলোচনা শুনলে আমরা বুঝতে পারব এই পলিশেডটা কি। তাহলে আসো আমরা শুনি, পলিশেডে বছর ব্যাপী ফসল চাষ, এই কথিকা রচনা ও পাঠ করছেন স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, ক্রপ সুইং DAE খামারবাড়ি ঢাকা। আসো তাহলে ওনার আলোচনাটা আমরা আগে শুনি।
3: আচ্ছা শুনি।
4: পলিশেড বা পলি হাউস বিশেষ ধরনের প্লাস্টিকের ছাউনি ঘেরা ঘর, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা এবং আলো নিয়ন্ত্রণ করে অতিবৃষ্টি, খরা, পোকামাকড় এবং রোগবালাই হাত থেকে রক্ষা করে সারা বছর প্রতিকূল পরিবেশে উচ্চ মূল্যের উচ্চ ফলনশীল সবজি, ফুল, ফল এবং সুস্থ সবল চারা উৎপাদন করা হয়। গ্রিনহাউসের আদলে দেশীয় কৃষি ব্যবস্থাপনায় নতুন সংযোজন পলিশেড। বর্তমানে বৈশ্বিক আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটছে, কৃষিতে বৈশ্বিক আবহাওয়া মোকাবেলা করার জন্য পরিবেশ বান্ধব ও লাভজনক পলিশেড প্রযুক্তি ব্যবহার কৃষিতে একটি নতুন সংযোজন। পলিশেড তৈরির জন্য উপকরণ হিসেবে সিমেন্টের খুঁটি, লোহা বা বাঁশের কাঠামো, পলিথিন শিট, আরএফএল পাইপ এবং নেট ব্যবহার করা হয়। এখন আমরা পলিশেডে ফসল চাষের পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে জানব। পলিশেডে ফসল উন্নতমানের পলিথিনের আচ্ছাদন দিয়ে মোড়ানো থাকে, এ কারণে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি নেটের ভিতরে প্রবেশ করে ফসলের ক্ষতি করতে পারে না। পলিশেডে ডিপ সেচ প্রযুক্তি ব্যবহার করে গাছের গোড়ায় মূলের চারিদিকে সাশ্রয়ীভাবে পানি সরবরাহ করা হয়, আর ফোটাই ফোটাই স্প্রিংকলার সেচ প্রযুক্তি ব্যবহার করে ভিতরের তাপমাত্রা বৃদ্ধি পেলে নিয়ন্ত্রণে এনে ফসল উপযোগী করে তোলা হয়। এতে ফসল যথাযথভাবে বেড়ে ওঠে এবং ফলনটা বেশি পাওয়া যায়। পলিশেডে চাষ করা ফসল অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে অক্ষত থাকে। এবং পলিশেডে ফসল চাষ করে কি কি সুবিধা পাওয়া যায় সে বিষয়ে আমরা জানব। দেশের সব জায়গায় পলিশেড তৈরি করা সম্ভব, উচ্চমূল্যের ফসল উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হওয়াই কিন্তু পলিশেড প্রযুক্তির মূল উদ্দেশ্য। পলিশেডে নিয়ন্ত্রিত চাষ ব্যবস্থাপনা তাই শীতের তীব্রতা, ভারী বৃষ্টিপাত অথবা তীব্র খনাজড়িত ক্ষতির সম্ভাবনা থাকে না। পলিশেডে সবসময় অনুকূল আবহাওয়া বিরাজমান রাখা হয়, এই জন্য শীতকালীন সবজি গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালীন সবজিটা শীতকালে উৎপাদন করা যায়। অর্থাৎ পলিশেড ব্যবহার করে কৃষক অসময় বা অফ সিজনে সবজি, ফল এবং ফুলের চারা উৎপাদন করতে পারেন এবং চাষ করে বিষমুক্ত সবজি উৎপাদন করে বেশি দামে বাজারে বিক্রি করতে পারেন। এতে সারা বছর কৃষকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং তার আয়ের একটা উৎস তৈরি হয়। পলিশেডের চারা উৎপাদন কিভাবে করতে হবে? আমাদের দেশের আবহাওয়ায়

0: শীতকালীন আগাম ফসল চাষের জন্য সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বৃষ্টিপাতের কারণে চারা উৎপাদনে বিঘ্ন ঘটে। পলিশেডে আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সারা বছর উন্নত মানের উৎপাদন করা যায় এবং আগাম সবজি বাজারে সরবরাহ বৃদ্ধি করা যায়। যে কোনো সময় অধিক সংখ্যক চারা উৎপাদন করে বিক্রি করে আয় বাড়ানো যায়। কারণ পলিশেডে আমরা কি কি সবজি চাষ করতে পারবো সেটা জানা দরকার। পলিশেডে বহুবিধ ফসল চাষ করা যায়, যেমন গ্রীষ্মকালীন টমেটো, মরিচ বা ক্যাপসিকাম, বেগুন, করলা, ফুলকপি, রঙিন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শসা, গাজর, ধনে পাতা পাতা সহ অন্যান্য সবজি এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চারাও কিন্তু তৈরি করা যায়। ফসলের মধ্যে শসা, বারোমাসি তরমুজ, স্ট্রবেরি এবং ফুল চাষ করা যায় পলিশেডে। কারণ পলিশেডে পোকামাকড় এবং রোগ বলয় আক্রমণ কেমন হয় সে সম্পর্কে আমাদের জানা দরকার। পলিশেড পলিনেট দিয়ে চারপাশে ঘেরা থাকে, তাই বাইরের পোকামাকড় এবং ক্ষতিকর ভাইরাস ক্ষেতের ভিতরে ঢুকতে পারে না। সে কারণে পলিশেডে পোকামাকড় এবং রোগের আক্রমণ অনেকটা কম হয় এবং শতকরা প্রায় 70-75% কম হয়। যদি কিছু পোকামাকড় থাকে সেখানে ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায়। আধুনিক পলিশেডে মাটির পরিবর্তে নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা যে কোকোপিট সেখানে চারা উৎপাদন করা হয়। আর পলিশেডের ট্রেতে উৎপাদিত চারায় ভাইরাস এবং পোকামাকড়ের উপদ্রব কম হয় এবং সুস্থ সবল চারা উৎপাদন করা যায়। এই জন্য চারার শিকড়টা অক্ষত থাকে আর এই কারণে রোপণজনিত চারার মৃত্যু হার কিন্তু অনেক কম হয়। সময় মতো নিয়ন্ত্রিত তরল সার এবং বিভিন্ন ধরনের অনুখাদ্য পলিশেডের ভিতরে উপরি প্রয়োগ করা হয়, ফলে সারের অপচয়টা রোধ করা সম্ভব হয় এবং গবেষণার মাধ্যমে দেখা গেছে পলিশেডের ফসল উৎপাদন প্রায় 20% বেড়ে যায়। এখন পলিশেড তৈরি করতে কেমন খরচ হবে? পলিশেড তৈরি করতে খরচ নির্ভর করে কি পরিমাণ জমিতে আমরা পলিশেড তৈরি করব, অর্থাৎ জমির আয়তন এবং উপকরণের উপর। শতক জমিতে প্রায় 50-60 হাজার টাকা হিসাবে, 5 শতক জমির উপরে যদি একটা পলিশেড নির্মাণ করা হয় সেখানে প্রায় 2-2.5 লাখ টাকা প্রয়োজন হতে পারে। উপযুক্ত মেরামত এবং যদি রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং প্রায় 15-20 বছর পর্যন্ত এই পলিশেডটা ব্যবহার করা যায়। তার প্রাথমিকভাবে খরচটা বেশি হয়, কিন্তু যেহেতু বেশি দিন ব্যবহার করা যায় এই জন্য ফসল উৎপাদন খরচটা কম হয়। পলিশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক এবং নির্ভরযোগ্য কৃষি পদ্ধতি পলিশের মাধ্যমে সবজি চাষ একটি লাভজনক পরিবেশ বান্ধব পদ্ধতি, যেখানে কৃষকরা সারা বছর নিরাপদ এবং মানসম্মত সবজি উৎপাদন করতে পারবেন। পলিশের আধুনিক সফলতা দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। পলিশের ফসল চাষ প্রযুক্তিটি ব্যাপকভাবে যদি সম্প্রসারণ করা হলে দেশে সারা বছর বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব হবে, পাশাপাশি বিদেশে উচ্চ মূল্যের সবজি রপ্তানি পরিমাণটা বৃদ্ধি পাবে। এতে আমাদের দেশে কৃষকরা উপকৃত হবেন এবং শিক্ষিত যুবকরা কৃষিকাজে উদ্বুদ্ধ হবেন।
1: আবার বিদেশে পাঠাইতে তাহলে তো লাভের উপর লাভ। এই
2: পলিশেড
3: এটা হলো কি, ও যে বললো যে বিশেষ ধরনের প্লাস্টিকের ছাউনি ঘেরা ঘর, মনে করে একটা ঘরের মতো করে উপরে প্লাস্টিকের ছাউনি দিয়া পলিথিন দিয়ে আমরা ঘেরা ই করলাম, যাতে বাইরের কোন রকম এটা আসতে না পারে, ক্ষতিকর রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা
1: পাওয়া,
3: আর এটার থেকে বিষমুক্ত ফসল পামু, আর এটা উৎপাদনও ভালো হবে, আর নিজেরা খাইতে পারবো, এটা বিদেশেও আমরা এটা
2: রপ্তানি
3: করতে পারবো।
1: হ্যাঁ,
3: এইটার পলিশেডের এইটা তোমার পলিশেডে বছরব্যাপী ফসল চাষ
1: করা,
3: সারা দেশে করুন যাবে,
2: খুবই ভালো কথা।
3: হ্যাঁ, তো জরিনাবু তোমাকে কি একটা গান শুনবো? আচ্ছা তাহলে আসো, আমরা একটা দেশের গান শুনি। হ্যাঁ, শিল্পী হলো সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। আসো তাহলে আমরা গানটা শুনি।
1: আচ্ছা শুনি।

0: আমরা সুন্দর গানটা শুনলাম,
1: ভালোই লাগল।
0: শিল্পী ছিলেন সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। কত সুন্দর গানটা
2: দেখলাম।
0: তো শোনো, আমরা তো গান শুনলাম, তো আরেকটা বিষয় আছে আমাকে আসরে শেষ, বুঝছো? এই গুদামজাত শস্যের পোকামাকড় আক্রমণ রোধে করণীয়, এই যে আমরা গুদামে তো ফসল রাখি, শস্য রাখি, এখানে যে পোকামাকড়ের আক্রমণ, এই আক্রমণটা কিভাবে আমরা রোধ করব,
2: রোধ করতে পারব,
0: এইটা, হ্যাঁ, রোধের করণীয় বিষয়টা কি, এই বিষয়টা একটা আলোচনা আছে। আসো আমরা এই আলোচনাটা শুনি, শুনা তারপরে কথা কই।
1: আচ্ছা শুনি।
3: প্রিয় শ্রোতা, সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আজকের আসরে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই। আজ আমরা কথা বলব গুদামজাত শস্যের পোকামাকড় আক্রমণ রোধে করণীয়, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শাফায়েত হোসেন, উপব্যবস্থাপক বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আপনার কাছে একেবারেই শুরুতে জানতে চাইব, গুদামজাত শস্য বলতে আপনি কোন কোন শস্যগুলোকে বোঝেন?
4: আসলে গুদামজাত শস্য বলতে যে কোনো শস্যই যেটা গুদামে রাখা হয়, বিশেষ করে আমাদের দেশে ধান, গম, ভুট্টা তিনটা ফসলই কিন্তু মূলত গুদামজাত শস্য হিসেবে বিবেচনা করা হয়। তিনটা ফসলেই এটাকে আবার দুই ভাবে, একটা হচ্ছে খাওয়ার জন্য রাখা হয় তখন আমরা এটাকে শস্য বলি, আর যখন এটাকে বীজ হিসেবে ব্যবহার করা হয় তখন তো বীজের এটার পরিচর্যা আবার একটু ভিন্ন। সাধারণত ধান, গম, ভুট্টা, সরগম, মিলেট, এই বাজরা, এগুলো রাখা হয়। তবে যেহেতু পরিমাণ অনেক বেশি, এই জন্য ধান, গম, ভুট্টা, এই তিনটা ফসলকেই সাধারণত গুদামজাত শস্য হিসেবে বিবেচনা করা হয়।
3: যখন আমরা কোনো শস্য গুদামে রাখি তখন তো সেই শস্যে নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, তো আপনার দৃষ্টিতে আসলে কোন কোন পোকামাকড়ের আক্রমণ বেশি হয়?
4: আসলে পোকা এবং মাকড় এবং এর সাথে রোগও জড়িত, পোকামাকড় না, এখানে একটা বিষয় খুব বিবেচ্য। আমি বীজটাকে গুদামজাত করলাম, করার পরে যে পরিচর্যা, এই পরিচর্যা যদি খুব ভালো হয় কিন্তু গুদামে শস্য বা বীজটা আনার পূর্বে যদি বীজের যে আর্দ্রতা, এই আর্দ্রতার পরিমাণ যদি সঠিকভাবে পূর্বেই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু যতই আমি গুদামের ভিতরে বীজটি নিয়ে আসি না কেন বা শস্যকে নিয়ে আসি না কেন, এটা কিন্তু, কারণ বীজের যে আর্দ্রতা, যে ময়েশ্চার, পানির পরিমাণ, এই পরিমাণে যদি, যেমন শস্যের জন্য 12-13%, মানে শতকরা বলা হয় যে 12-13% যদি পানির পরিমাণ থাকে তাহলে এটাকে আমরা সংরক্ষণ উপযোগী বলে থাকি। আর বীজের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ শতকরা 12% হতে হবে। তো এখন পূর্বেই যদি এই ময়েশ্চার বা আর্দ্রতাকে যদি কমিয়ে আনা না হয়, এই পর্যায়ে যদি বেশি আর্দ্রতা সম্পন্ন বীজ বা শস্যকে যদি গুদামে রাখা হয়, তাহলে পরিচর্যা যতই বেশি সুন্দর করি না কেন এটাকে মান নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। তো এই জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, যেমন আমি বলতে পারি যে সংরক্ষণের পরিবেশ উপযুক্ত না হয় বা আর্দ্রতা সঠিকভাবে রক্ষা করতে না পারায় বীজ ও শস্য উভয়ের মান দ্রুত নষ্ট হতে পারে, কারণ অধিক আর্দ্রতা পোকামাকড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। গুদামজাত শস্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শস্যে, একটু আমি যেটা আগে বললাম যে শস্যের আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা বিবেচনা করতে হবে। সংরক্ষণের পূর্বে সঠিকভাবে না শুকালে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হতে পারে এবং বীজ শস্যের মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনভাবে বীজ শুকাতে হবে যেন বীজের আর্দ্রতা শতকরা 12% নিচে থাকে এবং শস্যের আর্দ্রতা শতকরা 13-14% নিচে থাকে। সূর্যের আলোতে, এটাকে আমরা সান ড্রাইং বলি, বা আমাদের দেশে চাতাল, চাতালে কিন্তু এটা শুকায় থাকে। আর বিএডিসি, আজকাল অনেক বীজ কোম্পানি, তাদের কিন্তু চাতাল আছে, সেখানে আমরা চাতালেও শুকাই। আবার মেকানিক্যাল ড্রায়ার, যদি বৃষ্টি হয় ওই পরিস্থিতি আমরা কি করবো, এই জন্য আমাদের ড্রায়ার আছে, যেটা যদি বৃষ্টি হচ্ছে এখন আমি বৃষ্টিকে কিভাবে, শস্যটাকে কিভাবে শুকাবো, তখন আমাদের মেশিনের মাধ্যমে এটাকে শুকিয়ে আর্দ্রতাকে কমিয়ে নিয়ে আসা হয়। আর গৃহস্থলী পর্যায়ে অল্প পরিসরে শুকাতে সূর্যের আলো একটা উত্তম পদ্ধতি, কারণ বীজ বা শস্যের পরিমাণ যদি কম হয় তাহলে এর জন্য মেকানিক্যাল বা যান্ত্রিক পদ্ধতিতে গেলে চাষিদের জন্য এটা খুব একটা মানে ইকোনমিক হবে না। এতে চাষিদের অল্প পরিসরে যেটা করা হয় সেটা ওই চাতালে সান ড্রাইং বা সূর্যালোতে করাটাই সবচেয়ে উত্তম। আর বাণিজ্যিক পরিসরে বা বৃহৎ আকারে শস্য বা বীজ শুকাতে হলে স্থায়ী সানিং ফ্লোর ব্যবহার করা প্রয়োজন, যেটা আমরা বিএডিসি বা বিভিন্ন বীজ কোম্পানি তারা এটা করে থাকে। ইভেন এমনকি যারা ধান, গমের যারা ইয়ে করে থাকে এক্ষেত্রেও তাদেরকে ওই যে সূর্যের আলোতে তারা ওই চাতালের মধ্যে শুকায় থাকে আর কি। তো বীজ রাখার জন্য ড্রাম বিস্কুট বা কেরোসিনের টিন ব্যবহার করা হয়ে থাকে। মাটির মটকা বা কলসে বীজ রাখলে কলসের গায়ে দুইবার আলকাতরা প্রলেপ দিয়ে শুকিয়ে নিতে হবে। আর্দ্রতারোধক মোটা পলিথিনও বীজ বা শস্য মজুদ করা যেতে পারে। রোদে শুকানো বীজ ঠান্ডা করে পাত্রে ভরতে হবে। বীজ শুকানো হলো কিন্তু বেশ গরম, এই অবস্থায় চট করে পলিব্যাগ বা ড্রামে না রাখা, একটু ঠান্ডা করে রাখতে হবে। পুরো পাত্রটি বীজ বা শস্য দিয়ে ভরে রাখতে হবে, যাতে এমন যেন না হয় যে পাত্রে শস্য রাখার পরে কিছু অংশ উপরে ফাঁকা থাকলো, ওই ফাঁকা থাকলে কিন্তু ময়েশ্চার বা আর্দ্রতা পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে পুরো পাত্রটা, মটকা হোক, কৌটা বা পলিব্যাগ যেটাই হোক না কেন, পুরো ভরে রাখতে হবে। আর যদি বীজ বা শস্য দ্বারা পাত্র না ভরে তাহলে উপরে কাগজ বিছিয়ে তার উপরে শুকনো বালু দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে। এক কথায় যাতে কোনো স্পেস বাতাস থাকে, এরকম যেন কোনো স্পেস না থাকে। পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করতে হবে যেন বাতাস ঢুকতে না পারে। এবার এমন জায়গায় রাখতে হবে যেন পাত্রের তলা মাটির সংস্পর্শে না আসে। প্রতি টন বীজ বা শস্যে আমাদের দেশীয় যে পদ্ধতি, যে নিম, নিশিন্দা বা বিষ কাটালি, এই এদের যে পাতার গুঁড়া, এটা প্রতি টনে 3 কেজি থেকে 3.25 কেজি এটা ব্যবহার করলে এই পোকামাকড়ের আক্রমণ থেকে গোলাজাত শস্য বা বীজকে আমরা রক্ষা করতে পারি।
3: আপনি চমৎকার করে বললেন কিভাবে আমরা ব্যবস্থাপনা করব, অর্থাৎ এই যে শস্য আমরা গুদামে রাখবো সেটা কিভাবে রাখবো। আপনার কাছে কি মনে হয় যে যদি আমরা এই সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করি তাহলে এই যে বীজ বা শস্যের মান সেটা ঠিকঠাক থাকবে?
4: অবশ্যই। আমি তো একটু আগে বললাম যে প্রথম দেখতে হবে বীজ বা শস্যটাকে যখন আমি গুদামে নিয়ে আসলাম বা আমি পাত্রের মধ্যে, গ্রামে গঞ্জে আমাদের চাষি ভাইরা যখন এটাকে পাত্রে রাখবে, আগে নিশ্চিত করতে হবে যে পাত্রে রাখার পূর্বে আর্দ্রতা এটা কমানো আছে কিনা। এবং এটা কিন্তু আসলে টেস্ট করা যায়, এটা দাঁতে দিয়ে কটকট শব্দ করলে চাষি ভাই অনেক অভিজ্ঞ, তারা বুঝতে পারেন যে হ্যাঁ এখন এটা রাখার উপযোগী। তো সেই হিসেবে রাখলে তাহলে অবশ্যই বীজ বা শস্যের মান ভালো থাকবে এবং আমাদের চাষি ভাইয়ের এবং বাজার দরও তারা ভালো পাবে। আর
3: আমি যে বীজ বা শস্যটা রাখবো সেটার পরিচর্যার কোনো কিছু আছে বা সেটা যদি থাকে তাহলে কিভাবে করব?
4: পরিচর্যা বলতে আসলে আমি যে কথাগুলো বললাম সেগুলো প্রত্যেকটাই পরিচর্যার মধ্যে, যেমন গুদামটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এয়ার টাইট রাখা, এমন যেমন না হয় যে পাত্রটাকে তো এয়ার টাইট করাই যায় বায়ুরোধী, একটা বড় গুদামের মধ্যে ভেন্টিলেটর দিয়ে বাতাস আসতেছে বা বাইরে বৃষ্টি হচ্ছে ময়েশ্চার ভিতরে ঢুকতেছে, এই বিষয়টাকে নিশ্চিত করা যাতে বাইরে থেকে কোনো বাতাস না ঢোকে। এবং আরেকটা বিষয় হচ্ছে ভেন্টিলেটর দিয়ে কিন্তু অনেক সময় পাখি গর্ত দিয়ে বা ফাটা অংশ দিয়ে ইঁদুর বা পোকাও ঢুকতে পারে, এই জন্য ওই ইঁদুর মারার জন্য ব্যবস্থা নিতে হবে, পাখি যাতে ঢুকতে না পারে এই জন্য ব্যবস্থা, কারণ পাখি ঢুকলে কিন্তু বস্তা ছিদ্র করতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এটা কিন্তু পরিচর্যার অংশ। আর একটা হচ্ছে আধুনিক যে শস্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ফিউমিগেশন করা হয়। ফিউমিগেশন কি, কিছু ট্যাবলেট পাওয়া যায় ফিউমিগেন্টস, এটাকে বাজারে যেমন বলা হয় যে ফসটক্সিন, অ্যালুম ফস, কুইক ফস, এ ধরনের ট্যাবলেট পাওয়া যায় যেটা প্রতি টনে 3টা করে দিলে, একটা শীট আছে, এই শীট বলা হয় কি যে ফিউমিগেশন শীট, এই শীটটা দিয়ে যখন ঢেকে দেওয়া হয় এয়ার টাইট করার পরে ভিতরে ওই ট্যাবলেট প্রতি টনে 3টা দিলে একটা ধোঁয়া তৈরি হয়, ধোঁয়ার দ্বারা যদি জীবন্ত কোনো পোকামাকড় থাকে তাহলে এটা মরে যায়।
3: জি, আপনাকে অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, আমরা শুনলাম গুদামজাত শস্যের পোকামাকড় আক্রমণ রোধে করণীয়।
1: হ্যাঁ,
0: তো আমরা কিন্তু ওই যে কথায় কথায় গানে গানে আসলে প্রায় শেষ প্রান্তে চলে আসছি, যাওয়ার সময়
1: হয়েছে।
0: তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের আবারও আমরা আরেকবার ধন্যবাদ জানাই। আর আমাদের আসর কেমন লাগে এই বিষয়ে জানে আপনারা আমাদের চিঠি লিখতে পারেন, যাতে আমরা আসর আরো ভালো করতে পারি। তো চলো, যাওয়ার সময় হয়ে গেল, যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা উড়ি,
1: চলো যাই,
2: চলো চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বার উপস্থাপনে রয়েছি আমি রাবেয়া সুলতানা শিউনি,
1: সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। প্রথমে গিয়েছেন মনির খান, কুচ বরণ কন্যারে তোর মেঘ বরণ কেশ। গানে কথাগুলো সাজিয়েছেন মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুরবারে দেশের গান শুনছেন উদ্দীপন অনুষ্ঠানে। এবারে শোনাব ফাহমিদা নবীর কণ্ঠে গান। গানের কথা সাজিয়েছেন নাহিদ নজরুল, সুর করেছেন শওকত হোসেন।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশেদ উদ্দিন, সুরকার ফুয়াদ নাসের বাবু, গীতিকার মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুরবারে দেশের গান শুনছেন উদ্দীপনে। এবারে গানটি সুর করেছেন মিল্টন খন্দকার, গীতিকার মোহাম্মদ আব্দুল হালিম টলস্টয়, শিল্পী অপু আমান।

সৈনিক ভাইরা আপনার দূরবারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে গিয়েছেন ডলি মন্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুরকার উজ্জ্বল সিনহা।

0: তুই যে আমার দেশের মাটি তোকে ভালোবাসি। সুমন রাহাতের গাওয়া গানটির সাথে শেষ হল উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। সেনা নৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রাবেয়া সুলতানা শিউলি
1: এবং সঙ্গে ছিলাম আমি নিশাত শাহরিয়ার।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা। তোমরা সৎকাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন, এবং সে ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে। আল হাদিস, বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ রাউন্ড রবিন লীগ পর্বে বাংলাদেশ হাই পারফরমেন্স তাদের শেষ খেলায় তিন উইকেটে নর্দার্ন টেরিটরিকে পরাজিত করে। নর্দার্ন টেরিটরি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে 143 রান করে। জবাবে বাংলাদেশ 18/2 বলে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য 144 রান সংগ্রহ করে। দিনের অন্যান্য ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি 7 উইকেটে হোবার্ট হেরিকেন্সকে এবং এডিলেডে স্ট্রাইকার 7 উইকেটে হায়দরাবাদ কিংস ম্যানকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 6:30 দিনের প্রথম ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমি নিউজিল্যান্ড এ দলে, সকাল 9:30 এডিলেডে স্ট্রাইকার্স অস্ট্রেলিয়ান ক্যাপিটালসের এবং বেলা 1:30 নেপাল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে খেলবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। রাত 8:30 খেলা শুরু হবে। আগামীকাল একই ভেন্যুতে দিনের একমাত্র খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। আগামী সোমবার বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে 8টি দেশ অংশ নিচ্ছে। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 76 রান করেছে। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 290 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 তৃতীয় দিনে খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। আগামী মাস থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 4-13 পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বাংলাদেশ হকি দল ইতিমধ্যে তাদের অনুশীলন ইতিমধ্যে শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন চূড়ান্ত দলের নামও ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশে সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলে 3 গোলকিপার, 8 ডিফেন্ডার, 6 মিডফিল্ডার এবং 7 ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিপি এবং বাংলাদেশ আনসার ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন এডহক কমিটি। আগামী রোববার 25 রমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 1-0 এগিয়ে রয়েছে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3 ওয়ানডে ম্যাচও খেলবে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4-দিনব্যাপী প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন।

0: জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা, পুরুষ ও নারী এই চারটি বিভাগে অংশ নেবেন। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা ৩রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী মাসের ১৯ তারিখ থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের ২০০রও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক, শুটিং, সাঁতারসহ ২২টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগাল সুলতানা জ্যোতি। আর দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ আটের ম্যাচ জিতলে সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রথম গানটি নেওয়া হয়েছে দরদ ছায়াছবি থেকে, শিল্পী নোবেল।

0: আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটি নেওয়া হয়েছে তুমি আমার প্রেম, এ ছায়াছবি থেকে শিল্পী আসিফ।
1: হ্যালো
2: নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা,
1: চোখে আবার কখন চোখ পড়লো?

আপনারা শুনছেন ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে গানটি শিল্পী আরিফিন রুমি ও পূজা। গানটি নেওয়া হয়েছে তার কাটা ছায়াছবি থেকে।

এই গানটির সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং বাংলাদেশ বেতার। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলা সংবাদ, এরপর সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পিছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজকল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির দেশে দাফন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে 5 শিশুর মৃত্যু। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547, নতুন করে বন্যার ঝুঁকি কমে যাওয়ায় উদ্ধার অভিযান পুনরায় শুরু। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা দেশটির। এ বিষয়ে আগামী বুধবার বেইজিংয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 7-8 হাজার টন বর্জ্য, যার বড় একটি অংশের শেষ ঠিকানা সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ড। মানুষের তৈরি এসব বর্জ্য মানুষেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বহুদিন থেকে চেষ্টা চলছে, অবশেষে তাতে সায় দিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে চীন বিদ্যুৎ কেন্দ্র বানাবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
3: উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট এনার্জি প্রজেক্ট তাদের দেশের কোম্পানি করছে, সেখানে CMEC কোম্পানি, অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে দিবেন। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে, আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর।
2: পরিকল্পনা অনুযায়ী বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রতি ইউনিট 25 টাকা দরে সেই বিদ্যুৎ কিনবে সরকার। দাম তুলনামূলক বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় এর সুফল দেখছেন সংশ্লিষ্টরা।
3: 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনা গুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে, এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য।
2: বাড়তে থাকা বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম।
4: এখানে একটা বিষয় সেটা হলো যে আমাদের যে গার্বেজ গুলো তৈরি হচ্ছে সেটা তো আমরা যে জমি রাখছি, স্তূপ করে আমাদের তো প্রচুর জমি নেই, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যেখান থেকে মিথেন ইমিশন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, আর এই গার্বেজ ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটাও একটা দেখার বিষয়, কারণ বেড়ে যাচ্ছে, এটা কিভাবে ম্যানেজ করবে। তো সেক্ষেত্রে এটা তো আমাদেরকে অল্টারনেট অপশনে যেতে হবে। সেক্ষেত্রে এটা বিদ্যুৎ জেনারেট করবে, সেটা ঠিক আছে, আমাদের কাজে লাগবে।
2: সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্জ্যের বোঝা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনে আমিনবাজারের এই উদ্যোগ হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্র্যাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও তাদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। তিনি আজ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি আয়োজিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড মাহাদি আমিনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেং ইউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সম্মেলনে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক সুযোগে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্ল্যাটফর্মগুলো হল চীন বাংলাদেশ ভোকেশনাল টিচার্স ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে দেশকে গড়ে তোলা। রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপির নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ বলেছেন, রংপুরে একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তিনি আজ আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রংপুর মহানগরীর মাথুয়াপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আরপিএমপি কমিশনার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণ বিশ্লেষণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় কারিগরি ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,170 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দেশে আবারও দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ, তবে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। ডেঙ্গু হলে কি করণীয় তা নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন।
5: তীব্র জ্বর, শরীর ও মাথায় প্রচণ্ড ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দানা বা র্যাশ, এগুলোই ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ। চিকিৎসকদের মতে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের NS1 পরীক্ষা করানো জরুরি। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু হলে সবচেয়ে বড় ঝুঁকি হল ডিহাইড্রেশন বা পানিশূন্যতা এবং প্লাটলেট কমে যাওয়া। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী বলেন, অনবরত বমি হওয়া, মাড়ি, নাক বা ত্বক দিয়ে রক্তক্ষরণ, তীব্র পেটে ব্যথা এবং চরম ক্লান্তি বা প্রস্রাব কমে যাওয়ার মতো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে রোগীকে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে নিতে হবে।
6: উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগীরা আছেন, তাদের যদি ডেঙ্গু হয় তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যেমন যারা গর্ভবতী, যাদের বয়স 65 বছরের বেশি, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারের পেশেন্ট, যারা এই মুহূর্তে কেমোথেরাপি পাচ্ছেন, যাদের জটিল কিডনি রোগ আছে, যারা ডায়ালাইসিস পাচ্ছেন, যথা যারা কিছুদিন আগে ট্রান্সপ্লান্ট হয়েছে, এই ধরনের রোগীরা যদি ডেঙ্গু আক্রান্ত হন অবশ্যই তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
5: ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বা ঔষধ নেই। এই বিশেষজ্ঞ আরো বলেন, জ্বর কমানোর জন্য কেবল প্যারাসিটামল ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন বা অন্য কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, এতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।
6: লক্ষণ ভিত্তিক চিকিৎসাগুলোই আমরা বেশি দিয়ে থাকি। প্রত্যেক রোগীকেই অবশ্যই বেশি বেশি করে তরল খাবার, তরল পানীয় পান করতে হবে এবং জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন না থাকলে আমরা দুটো করে প্যারাসিটামল 6 ঘন্টা পরপর দেই এবং অনেক সময় যদি বেশি সর্দি থাকে, কাশি থাকে, অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করি। কিন্তু এর বাইরে কোনো ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক এগুলো মোটেই খাওয়া উচিত নয়।
5: ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রধান চিকিৎসা হল প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ। এ সময় রোগীকে সাধারণ পানির পাশাপাশি খাবার সেলাইন, ডাবের পানি, লেবুর শরবত এবং পুষ্টিকর তরল খাবার খাওয়াতে হবে, সেই সাথে রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ডেঙ্গু নিয়ে ভয় না পেয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। সামান্য অবহেলা কিংবা ভুল ওষুধ সেবন ডেকে আনতে পারে বড় বিপর্যয়। তাই লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে আজ রুশ দূতাবাস জানায়। ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-র উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ঢাকা শোভাযাত্রা। হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে শোভাযাত্রাটি পুরনো ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়। উৎসব মুখর এই শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগর জীবনের নানাবিধ অনুষঙ্গ বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রা শেষে DSCC প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ঢাকার ইতিহাস ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী হৃদয়ে ঢাকা 416 উৎসবের আয়োজন করা হয়েছে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশীর দাফন সম্পন্ন হয়েছে। আজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে। নিহত 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। উল্লেখ্য, গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 বাংলাদেশী। তাদের মধ্যে 9 জনের পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ দেশে আনা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ বেলা একটার দিকে নদীতে গোসল করতে নামে বেশ কিছু শিশু। গোসলের এক পর্যায়ে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে এবং নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালি কর্মকর্তারা জানান, আরও ১০০ জনের বেশি বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। এর আগে তারা জানিয়েছিলেন ৫০০র বেশি নিখোঁজ রয়েছে। একটি উপচে পড়া হ্রদের ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য বলে মনে হওয়ায় এবং নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কা কমে আসায় নেপাল ও চীন আজ বন্যা বিধ্বস্ত হিমালয়ে কিছু সময়ের জন্য স্থগিত রাখা উদ্ধার অভিযান পুনরায় শুরু করেছে। এদিকে রেডক্রস নেপাল তিব্বত সীমান্তে আঘাত হানা বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধ্বস মোকাবেলায় ৩ কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। এই আবেদনের অর্থ স্থানীয় নেপাল রেডক্রস দলের কার্যক্রমকে আশ্রয়, নগদ অর্থ, গৃহস্থলীর ত্রাণ সামগ্রী, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক এবং পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপনে সহায়তা করবে। এছাড়াও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বন্যায় তিব্বতে এ পর্যন্ত ৫ জন নিহত ও ৫৫৮ জনের বেশি নিখোঁজ রয়েছেন। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, মধ্যস্থতাকারীদের অনুরোধের প্রেক্ষিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরান শর্তাবলীর একটি তালিকা তৈরি করেছে। ইরান আরও বলছে, জলপথটি পুনরায় খোলার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই দাবিগুলো পূরণের জন্য প্রথমে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এদিকে যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ পুনরায় শুরু হবে বলে আন্তর্জাতিক আশাবাদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তেহরানে হরমুজ প্রণালীর ভবিষ্যৎসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন। মার্কিন সরকারের একটি সূত্র জানায়, ইরান ওমান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। সূত্রটি আরও বলেছে, হরমুজ প্রণালী খোলা আছে, মাইনমুক্ত করা হয়েছে, কোনো আলোচনা নির্ধারিত হয়নি এবং নৌ অবরোধ বহাল রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের উচ্চ প্রতিনিধি নিকোলাই নাদেনভ সতর্ক করে বলেছেন, বোর্ড কর্তৃক প্রস্তাবিত গাজায় শান্তি রোডম্যাপ সমুন্নত রাখতে ব্যর্থ হলে সেখানকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে এবং নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। দক্ষিণ সুদানে গতকাল সশস্ত্র গবাদি পশু লুটেরাদের হামলায় অন্তত ৪৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ইউনিটি রাজ্যের লুটেরারা প্রতিবেশী ওয়ারাপ রাজ্যের পশুপালক সম্প্রদায়ের উপর এই হামলা চালায়। আজ দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। দক্ষিণ সুদানে বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মধ্যে সহিংসতা একটি সাধারণ ঘটনা। সেখানে গবাদি পশুর সীমিত চরণভূমি ও পানির উৎস নিয়ে পশুপালকরা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়। সাধারণ মানুষের হাতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র থাকায় এই সহিংসতার মাত্রা আরও তীব্র হয়ে উঠেছে। ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। পিতা পঞ্চম হ্যারল্ডের মৃত্যুর পর রাজা অষ্টম হাকন নরওয়ের সিংহাসনে আরোহণ করেছেন। হ্যারল্ড ৩৫ বছর সিংহাসনে ছিলেন। তিনি আজ ৮৯ বছর বয়সে অসলোর জাতীয় হাসপাতালে মারা যান। সেখানে তিনি একটি বিরল রক্তরোগের চিকিৎসা নিচ্ছিলেন। প্রয়াত রাজা একজন জনপ্রিয় নেতা ছিলেন এবং নরওয়ের রাজতন্ত্রকে আধুনিকীকরণের কৃতিত্ব তাকেই দেয়া হয়। তিনি প্রথা ভেঙে একজন সাধারণ নারী সোনিয়াকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়েছিলেন। এদিকে প্রাসাদের কাছে একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং তার মৃত্যুতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস গভীর সমবেদনা জানিয়েছেন। ইউরোপীয় নেতারা নরওয়ের প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নতুন রাজা হাকন রাজধানীর রাজপ্রাসাদে সরকারের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি কালো সামরিক পোশাক পরিহিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ হাই পারফরমেন্স তাদের শেষ খেলায় তিন উইকেটে নর্দার্ন টেরিটরিকে পরাজিত করে। নর্দার্ন টেরিটরি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে 143 রান করে। জবাবে বাংলাদেশ 18 ওভার দুই বলে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য 144 রান সংগ্রহ করে। দিনের অন্যান্য ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সাত উইকেটে হোবার্ট হ্যারিকেন্সকে এবং এডিলেইড স্ট্রাইকার্স সাত উইকেটে হায়দ্রাবাদ কিংসম্যানকে পরাজিত করে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে হংকং এর বিপক্ষে থাইল্যান্ড এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই ওভারে বিনা উইকেটে 11 রান করেছে। আগামী সোমবার বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে আটটি দেশ অংশ নিচ্ছে। এদিকে লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা চার উইকেটে 86 রান করেছে। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 290 রান করে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজকল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির দেশে দাফন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 547, নতুন করে বন্যার ঝুঁকি কমে যাওয়ায় উদ্ধার অভিযান পুনরায় শুরু। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে তিন উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হল।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আমি শিমুল হোসেন। প্রকৃতির এক ভয়াবহ ধ্বংস ক্ষমতা প্রত্যক্ষ করল বিশ্ব। দেখল এই উপমহাদেশ, বিশেষ করে হিমালয়ের পাদদেশের ও তার সন্নিকটের জনপদ ভৌগোলিকভাবে কতটা ঝুঁকিতে। নেপাল ও তিব্বত সীমান্তে বিশাল হিমবাহের অংশ ও বরফের পাহাড় ধসে পড়ার কারণে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও বিপর্যয়ে মৃত মানুষের সংখ্যা 500 ছাড়িয়েছে ইতিমধ্যে, নিখোঁজ 1500, যাদের অধিকাংশই বিদেশী, 517 জন চীন এবং নেপাল ছাড়া বিভিন্ন দেশের, এদের মধ্যে ভারতীয়ই বেশি। বিপর্যয়ের পর দুদিন কেটে গিয়েছে। উত্তর নেপালের ভেট্টুকেশী নদীর দুই পাড় জুড়ে এখনও ধ্বংসের চিত্র মুছে ফেলা যায়নি। দুর্যোগে বিপর্যস্ত মানুষের উদ্ধার করতে এবং নিখোঁজদের সন্ধানে লড়াই চালিয়ে যাচ্ছে সেদেশের পুলিশ এবং সেনাবাহিনী। পাহাড়ি বানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া দুই জেলা রাসুয়া নোয়াকোট, পার্শ্ববর্তী ধাথিং জেলা। এই মহাবিপর্যয়ের কারণ নিয়ে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, নেপালের লাংটাং লিরুইং পর্বতের উত্তর ঢাল থেকে বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধস নেমে লহেন্দেখোলা নদীতে পড়ে। সেখানে একটি বিশাল তুষারখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে সৃষ্টি হয় বলগাহীন পানি প্রবাহ। লহেন্দে নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে গিয়ে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। পরে সেই বাঁধ ভেঙে বিপুল পানি, বরফ, পাথর ও কাদার স্রোত প্রবল বেগে ভাটির দিকে নেমে আসে। নেপালের বিপর্যয় পুরো বিশ্ব সম্প্রদায়কে গভীরভাবে হতবাক করেছে। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ এর মধ্যে সহায়তা করতে সরবরাহ ও কর্মী পাঠানো শুরু করেছে। বাংলাদেশ ও নেপালের এই ঘটনায় প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্যের প্রস্তাব রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাঠমান্ডুতে পাঠানো বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় গভীরভাবে ব্যথিত এবং কাঠমান্ডুকে সাহায্য ও উদ্ধার কাজে অংশ নিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তারিক রহমান এই ঘটনায় বহু মানুষের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি শোক জানান। নেপাল এবং তিব্বতের এই বিধ্বংসী বন্যাকে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করতে হবে। ভারী বৃষ্টিপাত বা ঝড়ের আগের মতো আবহাওয়ার পূর্বাভাস দিয়ে এই ঘটনার ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। এটি সৃষ্টি হয় একটি বিশাল বরফ পাথরের তুষার ধস থেকে, যেটি অপ্রত্যাশিতই ছিল। নেপালের এখন যা প্রয়োজন তা হল তাৎক্ষণিক সহায়তা, যেমন হেলিকপ্টার, চিকিৎসা দল, আশ্রয় যা প্রতিবেশী দেশগুলো পাঠাচ্ছে। নগদ অর্থ বা বিদেশি সকল প্রকার সহায়তা দিয়ে রাস্তা, সেতু, বাড়িঘর, গ্রামসহ সব অবকাঠামো পুনর্নির্মাণ করা সম্ভব, কিন্তু বিশাল প্রাণহানির ক্ষতি অপূরণীয়। বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এই বিপর্যয়ে কতটা অবদান রাখে সেটি নিরূপণ করা, সে অনুযায়ী ব্যবস্থা ও করণীয় নির্ধারণ করা। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: বাংলাদেশ বেতার ঢাকা।
11: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। প্রিয় শ্রোতা, আপনারা এখন রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। এখন শোনাব একটি দেশাত্মবোধক গান হাফিজুর রহমানের কণ্ঠে, গীতিকার সৈয়দ আব্দুল মতিন।

হাফিজুর রহমানের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতার, এরই সাথে আমাদের মিডিয়াম ওয়েভের আজকের আয়োজনের এখানেই সমাপ্তি টানছি, তবে থাকব আরও কিছুক্ষণ আমাদের FM 88.8 মেগাহার্টজের আয়োজন নিয়ে।

হাফিজুর রহমানের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতার, এরই সাথে আমাদের মিডিয়া ওয়েভের আজকের আয়োজনের এখানেই সমাপ্তি টানছি, তবে থাকব আরও কিছুক্ষণ আমাদের FM 88.8 MHz এর আয়োজন নিয়ে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন খুরশিদ হাসান খানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 88.8 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে দুপুর 1:05। মাসআলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বিকেল 3:30। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা মনীষা সন্ধ্যে 6:10। এবারে জানাব সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল 8:30 ও বিকেল 3:05। এছাড়া আধুনিক গান শুনবেন ননী গোপাল শীলের কণ্ঠে দুপুর 12:30 এবং শিপ্রাদের কণ্ঠে বেলা 2:40। সকাল 9:05 ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। এছাড়া বিকেল 4:05 শুনবেন ছায়াছবির গান। নজরুল সঙ্গীত বেলা 2:30, শিল্পী শতাব্দী দাস। রবীন্দ্রসঙ্গীত সঞ্জিদা লাশানি বিপাশার কণ্ঠে দুপুর 12:20। দুপুর 12:40 পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ আতিয়ার রহমান। পল্লীগীতি শুনবেন বেলা 2:50, শিল্পী মোহাম্মদ গোলাম রসুল। এছাড়া প্রতিদিনের মতোই এফএম 88.8 মেগাহার্সে এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 9:00। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে। আর আহলে কিতাবরা যদি ইমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপ অসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: প্রিয় শ্রোতা, একে একে ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি এতক্ষণ শেখ ইমরান সাইদ, অধিবেশন তত্ত্বাবধানে কিশোর বাড়ুই, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। আগামীকাল সকাল 7:59 আমাদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। সকলের জন্য শুভেচ্ছা, শুভকামনা, আল্লাহ হাফেজ।